0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 9ই আষাঢ়, 7ই মহরম, 23শে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনজুরুল হক। শুরুতেই শিরোনাম। মালয়েশিয়ার পর 5 দিনব্যাপী সরকারি সফরের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনে রয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের বৈঠক। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান। সংস্কৃতি, সন্ত্রাসবাদ এবং বিনিয়োগ বিষয়ে দ্বিপক্ষীয় দলিল বিনিময়। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে 6 জেলায় সেনা মোতায়েন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তথ্য সম্প্রচার খাতকে আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পে রূপান্তরে সরকার ব্যাপক উদ্যোগ বাস্তবায়ন করছে, সংসদে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ব্যবসা শুরুর প্রক্রিয়া 14 দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। ভারতের লখনৌতে অগ্নিকাণ্ডে অন্তত 15 জন নিহত। এবং গতরাতে ফিফা বিশ্বকাপ ফুটবলে মেসির জোড়া গোলে অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলে জয়লাভ আর্জেন্টিনার। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার 2 দিনের সরকারি সফর শেষে কুয়ালালামপুর থেকে গতরাতে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত 11:05 দালিয়ান জুশু ইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান। লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংগ্রিলাতে নিয়ে যাওয়া হয়। এখানে তিনি 2 দিন অবস্থান করবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিয়ার রহমান রুমন জানান, দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি চীনের রাজধানী বেইজিং যাবেন। এর আগে স্থানীয় সময় গতকাল বিকেল 5টায় প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানে বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ VIP টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়া ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিনী। এ সময় মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রাজা সুলতান ইব্রাহিম ইবনে আল মারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল স্থানীয় সময় সকাল 9:30 পুত্রজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেরদানা পুত্রা ভবনে সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারেক রহমান বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি একই সঙ্গে অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া বৈঠকে যৌথ কমিশন বৈঠক, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া এবং বিদ্যমান কাঠামোর মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানো সহ বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি FTA সংক্রান্ত আলোচনাকে এগিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত্য হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিময় সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দলিল দুটি বিনিময় করেন। বৈঠক পরবর্তী এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন বিষয়সমূহ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। বিস্তারিত প্রতিবেদনে
3: উচ্চজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাণিজ্য সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমি কন্ট্রাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তারা একমত হয়েছেন যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অবৈধ শ্রমিকদের বৈধ করারও অনুরোধ জানান।
4: Recruiting more Bangladeshi workers as well as to open the labor market as soon as possible.
3: এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান তারেক রহমান। এই সফর বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার প্রসঙ্গ টেনে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, শ্রমিকদের কর্মক্ষেত্রের বিষয়গুলো যেন স্বচ্ছ হয় তা নিশ্চিত করতে হবে, কর্মী ও তাদের পরিবারের স্বার্থ রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে একান্ত বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরিদর্শন বইতে সই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান পুত্রজায়ে পৌঁছলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
1: এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আল মারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
5: কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, দুই একটা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায় তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি, যা সবসময় থাকে। তার বাইরে আমরা আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার আমরা আইন মোতাবেক এই ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে দুটো জেলা তাতে আমরা ডিপ্লয় করেছি।
1: এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন অধিকারে দৃঢ়ভাবে বিশ্বাসী। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, এখন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের হার সবচেয়ে কম। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও প্রশাসন তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন যে কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, কৃষিখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে দেশে বর্তমানে 3,457টি সৌরচালিত সেচ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে শেরপুর দুই আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে জাতীয় সংসদের বৈঠক স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সংসদকে জানান, দেশে তথ্য ও সম্প্রচার খাতকে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পে রূপান্তরের লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি জানান, বাংলাদেশ বেতারে ডিজিটাল রূপান্তর কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং অনলাইন ও মোবাইল অ্যাপ ভিত্তিক সম্প্রচার সেবা সম্প্রসারণ করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমাতে কাজ করছে সরকার। তিনি গতকাল রাজধানীতে সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয় বিষয়ক ডিব্রিফিং সেশনে একথা বলেন। মন্ত্রী বলেন, একটি ব্যবসা শুরু করতে যেখানে আগে প্রায় এক বছর সময় লাগত, সেখানে এখন মাত্র 14 দিনের মধ্যে ব্যবসা শুরুর সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল রাজধানী ফার্ম গেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা দ্বিতীয় সংশোধিত শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালায় এ গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদী ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি বলেন, এ লক্ষ্যে নদীর স্বাভাবিক প্রবাহ ও পানির গুণগত মান নিশ্চিত করা এবং শিল্প বর্জ্য বিষাক্ত পদার্থ নদীতে নিঃসরণ বন্ধে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী এক বছরের মধ্যে প্রাথমিক স্তরের পাঠক্রম পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি গতকাল রাজধানীতে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট শীর্ষ নীতিমালা শীর্ষক জাতীয় সংলাপে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 2028 সালের মধ্যে দেশের প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ওয়ান শিফটে রূপান্তরের বিষয়ে তিনি বলেন, দুই শিফটের কারণে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় ও মনোযোগ পাচ্ছে না, তাই পর্যায়ক্রমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ওয়ান শিফট স্কুলে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আগামী 30 জুন রায় ঘোষণা করা হবে। গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে এই মামলার প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহমেদ। হাসানুল হক ইনুর পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। চট্টগ্রামে গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে মামলা পরিচালনা বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা অনলাইনে সংযুক্ত হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে কর্মকর্তাগণ সরকারি সম্পত্তি রক্ষা এবং মামলা মোকদ্দমার ক্ষেত্রে আরজি ও জবাব লিখন, সাক্ষ্যদান আরও ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, আলোচকরা বেশ ভালো অগ্রগতি অর্জন করেছেন এবং ইরানের সঙ্গে একটি চূড়ান্ত সফল চুক্তির জন্য খুব ভালো ভিত্তি তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান অস্ত্র পরিদর্শনে রাজি হবে। ইরানের শীর্ষ আলোচকরা দেশে ফিরেছেন, কিন্তু চূড়ান্ত সমাধানে পৌঁছাতে সুইজারল্যান্ডে অবস্থানরত কারিগরি বিশেষজ্ঞদের একটি দল আলোচনা চালিয়ে যাবে। ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, জব্দকৃত ১২ মিলিয়ন মার্কিন ডলারের ইরানি সম্পদ মুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মতৈক্য হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ 21 আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। লেবাননেও নতুন করে সংঘাতের আশঙ্কায় বাস্তুচ্যুত মানুষ ফিরতে না পারলেও একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য যুদ্ধবিরতি বজায় রয়েছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনউ শহরের আলীগঞ্জ এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 15 জনের প্রাণহানি ঘটেছে। ভবনটিতে একটি কোচিং সেন্টার ছিল। ভবনটিতে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় কিছু ছাত্র প্রাণে বাঁচতে ভবনটি দ্বিতীয় তলা থেকে লাফ দেয়। গতকাল ভারতের উত্তরাঞ্চলীয় নগরীর লখনউর 3 তলা বিশিষ্ট এই বাণিজ্যিক ভবনটিতে আগুন লাগে। এই ভবনে পোষা প্রাণী ও অন্যান্য পণ্য বিক্রির দোকান ছিল। কাতারের বৃহত্তম গ্যাস স্থাপনায় বিস্ফোরণ ঘটে অন্তত 13 জনের প্রাণহানি এবং 66 জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাস লাফলান শিল্প এলাকায় শহরের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি প্রক্রিয়াকরণ স্থাপনায় রবিবার রাতে এই প্রকৌশলগত দুর্ঘটনা ঘটে। জাতিসংঘ বলছে, গত বছর 6 মাসব্যাপী নির্বাচনকালে মিয়ানমারের সামরিক বাহিনী 700-এর বেশি বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী। আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে নতুন এক প্রতিবেদনে বলা হয়, নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে কমপক্ষে 702 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 224 জন নারী ও 153টি শিশু রয়েছে। 2021 সালে মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থান শুরু করে, যার ফলে গৃহযুদ্ধ শুরু হয় এবং এতে হাজার হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হন। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপে নিউজার্সিতে এখন নরওয়ে সেনেগালের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নরওয়ে 2-1 গোলে এগিয়ে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে গতরাতে মেসি জোড়া গোলে অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
7: ম্যাচের শুরু থেকে আগ্রাসী মেজাজে ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। তৃতীয় মিনিটে লাউতারো মার্টিনেজ জি বক্সে ফাউলের শিকার হলে ভিএআর প্রযুক্তির সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রথমার্ধে বাকি সময়টুকু যেন ছিল আর্জেন্টিনার জন্য গোল খরা ও স্নায়ু চাপের। 21 মিনিটে মেসির শট অস্ট্রিয়ার ডিফেন্ডার আলাবা আটকে দেন। আবার 33 মিনিটে ফাঁকা পোস্টেও গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন জাদুকর। তবে 38 মিনিটে কাঙ্ক্ষিত সেই মহেন্দ্র খন আসে। বাম দিক থেকে নিজেই আক্রমণ করে পেনাল্টি বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত এক নিখুঁত শটে বল জালে জড়ানো মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে নিজের 17তম গোল তুলে নিয়ে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে যান তিনি। 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় লিওনেল স্ক্যালোনের শিষ্যরা। দ্বিতীয় ও শেষার্ধে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। 63 মিনিটে ফের্নান্দেস ও 74 মিনিটে গঞ্জালেসের প্রতিষ্ঠাগুলো অস্ট্রিয়ার রক্ষণভাগে বাধা পায়। গঞ্জালেসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে দ্বিতীয় গোলের অপেক্ষা দীর্ঘ হতে থাকে। 87 মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি হলেও অস্ট্রিয়ান ডিফেন্ডারদের দৃঢ়তায় তা সফল হয়নি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইঞ্জুরি টাইমের 5 মিনিটে আসে সেই মহেন্দ্র খন। আলভারেসের ক্ষিপ্ত গতির কাউন্টার অ্যাটাক থেকে পাওয়া বল অস্ট্রিয়ার গোলরক্ষক স্লাগার ঠেকিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। কৃত্রিম বল পেয়ে মেসি তার দ্বিতীয় প্রচেষ্টায় গোল লাইনে দাঁড়িয়ে থাকা ডান্সোকে পরাস্ত করে বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন। এই জয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
6: এদিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় রাত 3টায় শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ফ্রান্স 3-0 গোলের ব্যবধানে ইরাককে পরাজিত করে। এছাড়া আজ সকাল 9টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জর্ডান আলজেরিয়ার মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:49। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ার পর 5 দিনব্যাপী সরকারি সফরের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনে রয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের বৈঠক। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান। সংস্কৃতি, সন্ত্রাসবাদ এবং বিনিয়োগ বিষয়ে দ্বিপক্ষীয় দলিল বিনিময়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে 6 জেলায় সেনা মোতায়েন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তথ্য সম্প্রচার খাতকে আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পে রূপান্তরে সরকার ব্যাপক উদ্যোগ বাস্তবায়ন করছে, সংসদে বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। ব্যবসা শুরুর প্রক্রিয়া 14 দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। ভারতের লখনৌতে অগ্নিকাণ্ডে অন্তত 15 জন নিহত। এবং গতরাতে ফিফা বিশ্বকাপ ফুটবলে মেসি জোড়া গোলে অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 জয়লাভ আর্জেন্টিনার। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
8: সবার সাথে 90.4

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা মাগার কি হুনতাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মন তো খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন এবং কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি, মানে আজকে একটু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। গতকাল আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, জানি না কেন, হয়তোবা আইসক্রিম খাওয়ার কারণে। আমি বৃষ্টির দিন বা ঠান্ডার দিন আসলে আমার প্রচুর পরিমাণে আইসক্রিম খেতে ইচ্ছে করে, কেন জানি না, এবং সেটা খাওয়ার কারণে আমার কিন্তু জ্বর চলে এসেছিল রাতে এবং সকালবেলাও ছিল। যাই হোক, গতকালকে অনেক কষ্টে হচ্ছে নিজেকে সুস্থ করেছি আর আজকে চলে এসেছি, কারণ আমি জানি যে আমার যারা আমাকে শুনেন তারা হয়তোবা অপেক্ষা করেন অধীর আগ্রহে যে কখন আপু আসবে, কখন আমাদের সাথে গল্প করবে এবং মজার মজার গসিপ শেয়ার করবে। তো আমি সেই গসিপ গল্প শেয়ার করার জন্যই কিন্তু চলে এসেছি এবং আড্ডা দিব আজকে, অনেক গল্প করব, অনেক মজার মজার গল্প শেয়ার করব। তো মর্নিং মাইক নিয়ে আমি তানহা হাজির হয়ে গিয়েছি ঢাকা এফএম 90.4 এ। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকি এবং মাঝে মাঝে বৃহস্পতিবারও আমি থাকি, সেটা আসলে ডিপেন্ড করে, যদি রাতে ভালোবাসা বাংলাদেশে আমি না থাকি সেক্ষেত্রে তখন আমি সকালবেলা আসি, আবার যখন ভালোবাসা বাংলাদেশ করি রাতে 11টায় তখন কিন্তু সকালবেলা আমি থাকি না, পিঙ্কিপু থাকে। সো এটা কিন্তু আসলে একটা কি বলে ব্যালেন্স মেনটেন করার জন্য আমরা করি। তো যেটা করতে হবে আপনাদের, যে এই যে আমার কখন শো থাকে বা পিঙ্কিপুর কখন শো থাকে বা কার কখন শো থাকে, এটা জানার জন্য ফেসবুক পেজে অলওয়েজ ফলো দিয়ে রাখতে হবে। ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আর চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করে জেনে নিতে পারেন আমাদের শো এর ডিটেলস বা যে কোনো মনের দুঃখ না বলা কথা শেয়ার করতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। তো চলুন এখন মর্নিং মাইক শুরু করি, একটা সুন্দর গান শুনবো সোনা বন্ধের গায়ে। এই গানটি শুনতে শুনতে এবং আরো কয়েকটা গান দিয়ে আজকের মর্নিং মাইক শুরু করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক বেশি এনজয় করবেন এবং সবাই জয়েন হয়ে গেছেন, সো সবাইকে থ্যাংক ইউ। আর চলুন গান শুনে আসি, সো স্টে টিউনড।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, গতকাল রাতেই কিন্তু আর্জেন্টিনার ম্যাচ হয়েছে, আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার। দুটো গোল দেওয়া হয়েছে, মেসি দিয়েছেন দুটো গোল এবং অস্ট্রিয়া কিন্তু একটি গোলও দিতে পারেননি। বাট আমি কিন্তু গেস করেছিলাম যে, মানে প্রেডিক্ট করেছিলাম যে আর্জেন্টিনা 2-1 গোলে জিতে যাবে, মানে অস্ট্রিয়া একটা গোল দিতে পারবে আমি ভেবেছিলাম। বাট যাই হোক, শুভকামনা রইল আর্জেন্টিনার জন্য, যেহেতু মেসির জন্য ধরা যায় এটা লাস্ট বিশ্ব। আমি জানি না গত

চার বছর পর পর যখন বিশ্বকাপ আসে, এটা নিয়ে যে একটা তুমুল ঝগড়া এবং তুমুল যে একটা কি বলে মানে তর্ক বিতর্ক শুরু হয়, এটা কিন্তু আমি খুব এনজয় করি। কারণ আমার কাছে মনে হয় যে চার বছর পর পর একটা জিনিস আসছে, ধরেন এমন মানুষদের সাথে আপনি ঝগড়া করেছেন চার বছর আগে যে মানুষগুলো এখন আর আপনার জীবনে নেই, বা সেই মানুষগুলো আর হয়তো দুনিয়াতেও নেই, তো এই ব্যাপারটা আমি এনজয় করি এবং আনন্দটাই হচ্ছে মেন জিনিস আমার কাছে মনে হয়। সো যাই হোক, শুভকামনা রইল মেসির জন্য। বাট আমি দেখতে পাচ্ছি সকালবেলা উঠেই কিন্তু অনেক ব্রাজিল ভক্তরা পচানো শুরু করে দিচ্ছে, মানে কেমন পচানো শুরু করছে, গত ম্যাচে কিন্তু ব্রাজিল ভক্তরা তেমন একটা কথা বলার সুযোগ পায়নি। আমি দেখেছি যে তারা মোটামুটি চুপচাপই ছিল, মানে রীতিমতো বলা যায় যে গর্তে ঢুকেছিল, তাই না? কিন্তু এবার কিন্তু তারা গর্ত থেকে বের হয়ে তারা বলছে যে মেসি আর পেনাল্টি, আর্জেন্টিনার পেনাল্টি দুটো একই নাম, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে। যাই হোক, আপনাদের কি মতামত এই বিষয়ে? আর মেসির গোল নিয়ে কিছু বলতে চাইলে, বা আপনি কোন দল সাপোর্ট করেন, বা সেই দল সম্পর্কে মানে দলকে কেন সাপোর্ট করেন, সে দল সম্পর্কে যদি কোনো ইন্টারেস্টিং কোনো গল্প থাকে চাইলে কিন্তু শেয়ার করতে পারেন আমাদের সাথে SMS এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন, পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আরো মজা মজার এরকম গসিপ শেয়ার করবো, আড্ডা দিব, তবে তার আগে এখন আবার একটা ব্রেক দিব, ব্রেক থেকে ফিরছি একটু পরে, সো স্টে টিউন্ড।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মর্নিং মাইক,
1: আবারও চলে এলাম গল্প করতে আপনাদের সাথে। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ। যারা যারা এখনো জয়েন হননি তাদেরকে বলবো, কি বলবো, একটু বকা দিব আর কি, ঠিক আছে? কিন্তু কেন জয়েন হননি, ওকে? সকাল 8টা মানেই কিন্তু মর্নিং মাইক, সো জয়েন হয়ে যেতে হবে। এবং যারা একদম ঠিক সকাল 8টা বাজে জয়েন হয়ে গেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর SMS কমেন্ট করতে থাকুন। বাই দ্য ওয়ে, আজকে আমি একটু বলে দিই, আমাদেরকে ফোনে SMSটা না করে যদি হোয়াটসঅ্যাপে বেশি মেসেজ করা যায় তাহলে একটু ভালো হয়, কারণ আমাদের ফোনের SMS এর অপশনটা সামহাও টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু বন্ধ আছে, যার কারণে গুলো আমরা পড়তে পারছি না। বাট হোয়াটসঅ্যাপ ওপেন আছে, ফেসবুক ওপেন আছে, ফেসবুকে ইনবক্স করতে পারেন, ফেসবুকে কমেন্ট করতে পারেন পোস্টে। অলরেডি একটা সুন্দর আর একটা খুব মজার একটা রিল ভিডিও আপলোড হয়েছে, সেই রিলে আমাদের আমি পিঙ্কি আপু এবং রিদমের তিনজনের এক্সপ্রেশন টেস্ট করা হচ্ছিল, সেই এমন একটা ফানি ভিডিও আপলোড হয়েছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm, আর হোয়াটসঅ্যাপ নাম্বারও সেম 0184190494 এই নম্বরে। আর যারা শুধুমাত্র ফোনে শুনেন বা বাটন ফোনে শুনেন, শুধু SMS-ই সম্ভব, তাদেরকে বলবো আপনারা প্লিজ মেসেজ পাঠিয়ে রাখুন, যখন টেকনিক্যাল প্রবলেম শেষ হবে মানে ফোনটা আবার ঠিক মতো ওপেন হবে তখন কিন্তু আমরা আপনাদের মেসেজগুলো পড়ে ফেলবো, ওকে? তো এখন আপনাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করে দিই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আবার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে যেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন, ওকে? তবে এর মধ্যে আরও একটি গুড নিউজ দিয়ে দেই, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার মানে মহাতারকা যাকে বলা হয় এখন বর্তমানে লিওনেল মেসি কিন্তু সর্বোচ্চ গোলদাতার খেতাবটি পেয়ে গেছেন। গত ম্যাচে আলজেরিয়ার সাথে 3টি গোল দিয়েছেন এবং এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি গোল করে সব থেকে বেশি গোলের যে রেকর্ড সেটা কিন্তু সে করে ফেলেছেন, মানে মোট 5টি গোল কিন্তু এই পর্যন্ত তার দেওয়া হয়ে গেছে। তো তার জন্য অনেক অনেক শুভকামনা রইল মেসির জন্য। এবং 5টি গোল মানে বুঝতে পারছেন, মানে অলরেডি মাত্র 2টা ম্যাচ হয়েছে তার মধ্যে তার 5টি গোল দেওয়া হয়ে গেছে এবং সব থেকে বেশি গোল দেওয়ার রেকর্ডও সে করে ফেলেছেন। এটা কিন্তু আসলে অনেক বড় একটা খেতাব, তাই না? এবং আর্জেন্টিনা ভক্তদের জন্য, মেসি ভক্তদের জন্য কিন্তু এটা খুবই এটা গুড নিউজ এবং খুশির খবর। তো চলুন আমরা আবারও একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে এবং আরো অনেক গল্প করব, আড্ডা দিব এবং মজা মজার অনেক ইনফরমেশন গসিপ শেয়ার করব। তো ব্রেক থেকে ফিরছি। সর, আমি মাঝে মাঝে না কথা বলতে বলতে মানে ধাম করে আটকে যাই, আমি বুঝি না যে কি বলতে হবে। যাই হোক, সো স্টে টিউনড।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

কি অবস্থা সবার? মানে আর্জেন্টিনা যারা ফ্যান আছেন তারা হয়তো বা এখন ঘুমিয়ে আছেন, কারণ যেহেতু রাজ্যকে খেলা দেখতে হয়েছে, আর খুশিতে কিন্তু ঘুম একটু বেশি ভালো হয়, তাই না? সো সবাই ঘুমিয়ে আছেন হয়তো বা, আমি বুঝতে পারছি, কিন্তু ঘুমিয়ে থাকলে হবে না, কিন্তু সেলিব্রেট করতে হবে। আমি রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম যে এক ঝাঁক আর্জেন্টিনা ভক্ত বাইক নিয়ে এবং একটা র্যালির মতো করে হই হুল্লোড় করতে করতে হচ্ছে যাচ্ছে। তো আমার দেখে জিনিসটা খুব ভালোই লেগেছিল। গতবারের বিশ্বকাপে যখন আমার মনে আছে রাত 12টা বেজে গেছিল, খেলা ছিল মেবি রাতে 11টার দিকে, মেবি 10টার দিকে এরকম ছিল, যাই হোক, এবং সেই খেলা আমি দেখেছিলাম পুরো অনেক মানুষের মধ্যে, মানে লাইক ওপেন থাকে না, একটা রেস্টুরেন্টের ওপেন করে দেওয়া হয়েছিল প্রজেক্টর দিয়ে, এবং সেখানে আমরা কেউই কাউকে চিনতাম না, কিন্তু মানে খেলার কারণে দেখা গেছে যে আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গিয়েছিল, অনেক ফ্রেন্ডস হয়ে গিয়েছিল, এবং যেহেতু যারা যারা আমরা আর্জেন্টিনা ভক্ত ছিলাম তারা কিন্তু অটোমেটিকলি আমরা কানেক্টেড হয়ে যাচ্ছিলাম এবং আমরা রীতিমতো কান্না করে দিচ্ছিলাম। সো এবং যারা অন্যান্য দলের সাপোর্টার ছিল তারা আমাদেরকে প্রচন্ড খ্যাপাচ্ছিল, ব্যাপারটা এরকম ছিল। তো যাই হোক, অনেক এনজয় করেছি এবং সেই রাত 12টা বাজে আমরা কিন্তু সেলিব্রেট করতে করতে বাসায় গিয়েছিলাম, এটা আমার মজা মনে আছে। সো আপনাদের এই মানে বিশ্বকাপ নিয়ে কোনো প্ল্যানিং আছে কিনা, বা এই যে গতকাল আর্জেন্টিনা ম্যাচ জিতে গেল এবং মেসি সব থেকে বেশি গোল করার রেকর্ড জিতে গেল, এটা নিয়ে আপনারা কিভাবে সেলিব্রেট করছেন এবং মানে কেমন লাগছে সবকিছুই কিন্তু আমি জানতে চাই। সো আমাকে SMS এবং কমেন্ট করতে থাকুন, হোয়াটসঅ্যাপ করতে থাকুন, স্পেশালি আজকে হোয়াটসঅ্যাপের মেসেজগুলোই পড়বো এবং কমেন্টগুলোই পড়বো। অনেক মজার একটা ভিডিও আপলোড করেছি, মানে যারাই দেখছে সবাই কিন্তু গুড কমেন্ট করছে, মানে লাইক পজিটিভ কমেন্ট করছে, বিকজ ভিডিওটাই এরকম। সো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা কিন্তু আরও এমন টাইপের কিছু ভিডিও আপলোড করবো, এটা আমাদের ইচ্ছা আছে। সো আপনারা জানিয়ে দিন কমেন্ট করে, আর কমেন্টগুলো এখন পড়বো। তবে তার আগে আপনাদের সাথে আরও একটি ইনফরমেশন শেয়ার করে দেই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমার একটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আমার একটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আমবারাইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো এই সার্ভিসটা আই হোপ আপনারা এনজয় করবেন এবং আপনারা নিয়ে নেবেন। তো চলুন আমরা আবার একটু গল্পে ফিরে, অনেক তো বিশ্বকাপ নিয়ে এবং আর্জেন্টিনা নিয়ে কথা বললাম, সো এখন আমার কাছে মনে হয় যে একটু আমরা একটু লাইনের একটু বাইরে চলে যাই, মানে একটু অন্য বিষয় নিয়েও গসিপ করি। আর সবাই কিন্তু আমরা মোটামুটি জানি যে আমাদের ছোটবেলার একটা খুব পছন্দের একটা সিনেমা ছিল এবং আইকনিক একটা ক্যারেক্টার ছিল ভিরোনিকা, এবং সেই ক্যারেক্টারটা কোথেকে এসেছিল, সেই ক্যারেক্টারটা এসেছিল ককটেল সিনেমা থেকে, এবং ককটেল সিনেমার খুব জনপ্রিয় একটি গান তুমি হো বন্ধু, এই গানটিও কিন্তু রিমেক হয়েছে ককটেল টু সিনেমায়। মানে ককটেল টু কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে এবং আলোচনা সমালোচনা দুটোই হচ্ছে। ককটেল ওয়ান কিন্তু ডিরেকশন দিয়েছিলেন ইমতিয়াজ আলী, আমাদের পছন্দের, সবার পছন্দের ডিরেক্টর, বাট ককটেল টু কিন্তু ইমতিয়াজ আলী ডিরেকশন না দিলেও মোটামুটি কিন্তু খুব ভালোই এটা সাড়া ফেলেছে। এবং যেহেতু তুমিও বন্ধুর মানে গানটাকে রিমেক বলতে, মানে লাইক ওই গানটাই আছে, জাস্ট একটু বিট টিট দিয়ে দেন এটাকে একটা ডান্স স্টেপের মতো করে মানে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তাই না? কিন্তু এই সিনেমা নিয়ে কিন্তু অনেকেই অনেক সমালোচনাও করেছেন, আবার আলোচনাও করেছেন যে ককটেল সিনেমা ইজ বেটার দ্যান ককটেল টু, বিকজ অফকোর্স সেখানে কিন্তু খুব কি বলে আইকনিক ক্যারেক্টার, আইকনিক মানে সমস্ত কিছুই কিন্তু আইকনিক ছিল, এবং সেই সিনেমায় কিন্তু অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকন, ডায়ানা পেন্টি এবং সাইফ আলী খান, এবং ককটেল টুতে অভিনয় করেছেন কৃতি স্যানন, রাশমিকা মন্দানা এবং শাহিদ কাপুর। বাট আপনারা কি জানেন ককটেল ওয়ানে সাইফ আলী খানের এই ক্যারেক্টারের জন্য আরও দুজন সেলিব্রিটিকে মানে কাস্ট করার চিন্তা করেছিলেন ডিরেক্টর, সে তার মধ্যে একজন ছিল রণবীর কাপুর এবং আরেকজন ছিল ইমরান খান, বাট দুজনের মধ্যেই নাকি একই রকম একটা কমেন্ট শোনা গেছে যে দীপিকা পাড়ুকনের ক্যারেক্টারটা নাকি বেশি হেভি ছিল, বেশি পজিটিভ ছিল, বেশি ভালো ছিল, এই জন্য নাকি তারা সেই সিনেমাটাকে রিজেক্ট করে দেন এবং তারপর সেই সিনেমাটা পেয়ে যান সাইফ আলী খান। কিন্তু সাইফ আলী খান কিন্তু দুর্দান্ত অভিনয় করেছিলেন সেই সিনেমা, এবং আমার কাছে মনে হয় সেই ক্যারেক্টারটার জন্য সাইফ আলী খানই বেস্ট, বিকজ আমরা জানি
সাইফ আলী খান কিন্তু একটু প্লে বয় ক্যারেক্টার গুলো খুব ভালো মানায় তাকে ক্যারেক্টারে। যাই হোক, সেই সিনেমাটা আমার খুব পছন্দের ছিল এবং ককটেল টু ও কিন্তু মোটামুটি 50 কোটি রুপি ইনকাম করে ফেলেছে। তো আলোচনা সমালোচনা যাই হোক, সিনেমা কিন্তু বাজিমাত করে দিচ্ছে। তো যাই হোক, আমরা আবারও গানে চলে যাব। সো গান শুনবো এবং গান থেকে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন্ড।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সো কি অবস্থা এখন সবার? আই থিঙ্ক সবাই ঘুম থেকে উঠে গেছেন এবং নাস্তা করে ফেলেছেন। যদি নাস্তা না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু নাস্তাটা করে ফেলবেন, মানে কমপ্লিট করে ফেলবেন, বিকজ একটা মানে হেলদি ব্রেকফাস্ট একটা সারা মানে দিনটাও আপনাকে হেলদি রাখবে। সো আমার মনে হয় যে সকাল আর কিছু সারাদিন খান বা না খান, সকালবেলার নাস্তাটা প্রপারলি করা উচিত। এবং আজকে সকালটা কিন্তু ভালোই, মানে মোটামুটি বলা যায়, না বেশি রোদ না বেশি বৃষ্টি বা মেঘলা আকাশ, বাট মানে ভালো একটা গুড পজিটিভ একটা ভাইব আসছে আজকে সকাল থেকে। সো আশা করি আপনাদেরও ভালো লাগছে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করুন অথবা একটু মর্নিং ওয়াকে যেতে পারেন অথবা একটু ব্যায়াম করতে পারেন এবং একটা খুব সুন্দর করে এক গ্লাস পানি খেতে পারেন। সে পানির সাথে চাইলে আপনি চিয়া সিড খেতে পারেন বা মেথি ভিজিয়ে রাখলে সারা রাত সেটা খেতে পারেন বা একটু গরম পানি খেতে পারেন। যাদের সাইনাসের সমস্যা আছে বা ঠান্ডা জনিত প্রবলেম আছে, আমার মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে গরম পানি যদি আপনি খান, কুসুম গরম পানি যেটা, তাহলে আপনার সারাটা দিন একটু মানে ভালো মানে ভালো লাগে আর কি, মাথাটা টুং করে হ্যাং হয়ে যায় না। যাদের ঠান্ডার প্রবলেম থাকে তাদের কিন্তু অল্পতেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, তাই না? তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়ে গেছেন এবং আমাকে শুনছেন, এবং যারা এখনো জয়েন হননি তাদেরকে বলবো চলে আসুন তাড়াতাড়ি। আর সবাইকে শুভকামনা রইল সবার জন্য এবং আর্জেন্টিনা ভক্তদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ওকে, তা আপনাদের সাথে আমি এখন আরও একটি ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের কাজে লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। ওকে, তো চলুন এখন আবারও একটু ব্রেকে যাব, গান শুনবো। সো গান থেকে ফিরবো একটু পরে, তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন এবং শুনতে থাকুন ঢাকা FM 90.4। সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Taka FM 90.4
1: সারা দেশে
3: সবার সাথে।

0: Rock Nation X Station. Morning Mike. Mike.
1: Welcome back to Morning Mike with Tanha. শুনছেন ঢাকা FM 90.4. I hope আপনাদের গল্প আজকের গল্প আড্ডা আপনাদের ভালো লাগছে এবং আজকে কিন্তু মোটামুটি বিশ্বকাপ নিয়ে এবং আর্জেন্টিনা নিয়েই বেশি কথা বলেছি। তবে আরেকটা গুড নিউজ আপনাদেরকে দিতে চাই। আসলে একটার পর একটা নিউজ আসছে, তো তার জন্য আসলে অফ করতে পারছি না। তো পেলের যে রেকর্ড ছিল সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে, যেই রেকর্ড তিনি গড়েছিলেন সেই রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছেন মেসি। সো এখন কিন্তু বলা যাবে যে মানে বর্তমানে রিসেন্ট সর্বশেষ যদি বলা হয় যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার কে, তাহলে কিন্তু মেসির নাম লিখতে হবে, মেসির নাম বলতে হবে। সো এটাই মানে বাস্তবতা। আসলে যতই আপনি অন্য কোনো দলকে সাপোর্ট করেন বা যাই করেন না কেন, একজন খেলোয়াড়ের এই যে অবদান বা এই একজন খেলোয়াড়ের যে এই যে স্ট্রাগল বা তার এই যে অ্যাচিভমেন্ট, সেটা কিন্তু আপনি মানে ছেড়ে দিতে পারবেন না বা ফেরা দিতে পারবেন না। এবং গতকাল আমি একটা পোস্টও দেখেছিলাম যে নেইমার কেন এবার খেলছে না, তার পায়ে কিন্তু ভীষণ রকমের একটা ইনজুরি হয়েছে এবং সেটা কিন্তু খুবই বুঝাই যাচ্ছিল। আমি ছবিটা দেখেছি এবং পা কিন্তু তার পুরোপুরি একদম বেঁকে গেছে লিটারেলি। সো এইটা কিন্তু আসলেই অনেক কষ্টদায়ক ব্রাজিল ভক্তদের জন্য এবং নেইমার ভক্তদের জন্য স্পেশালি। সো এটা নিয়ে আমার আসলে মন খারাপও আছে, কারণ আমি আসলে মনে করি যারা ভালো খেলে বা যারা আসলেই ফুটবলের জন্য কিছু করছে প্রত্যেকেরই অবদান আছে। এখানে নেইমার ছাড়া যেমন ব্রাজিল হতো না, আবার ব্রাজিল ছাড়াও কিন্তু নেইমার হতো না, আবার ঠিক মেসি ছাড়া যেমন আর্জেন্টিনা হতো না, আর্জেন্টিনা ছাড়াও কিন্তু মেসি হতো না। সো সবকিছু মিলেই কিন্তু একটা জিনিস হয়, একটা একার পক্ষে কখনোই মানুষের সম্ভব হয় না পুরো জিনিসটাকে অ্যাচিভ করার। এই যে আশেপাশে থেকে সাপোর্ট দেন, একটা প্লেস পাওয়া, একটা জায়গা করা এবং এই যে স্কোপগুলো পাওয়া, সবকিছু মিলিয়ে কিন্তু একটা মানুষের অ্যাচিভমেন্ট কাজ করে। তো যাই হোক, সবাই আমি তো আবারও বারবারই বলছি যে শুভকামনা রইল আর্জেন্টিনা এবং প্রত্যেকটা দলকে যারা এখনো মানে লাইক খেলছেন বা খেলতে পারছেন। তবে এর মধ্যে কিন্তু কোন দল, আই মিন আলজেরিয়া মেবি হচ্ছে অলরেডি বিশ্বকাপ ছেড়ে দিয়েছেন, মানে তাকে মনে হয় বিশ্বকাপ থেকে মানে সে বাদ পড়ে গেছেন অলরেডি। সো আমি এখনো শিওর না, বাট আমি একটু কনফার্ম হয়ে আপনাদেরকে জানাবো। আর এই যে বললাম গল্প আড্ডা, আর আপনাদের এস এম এস কমেন্টগুলো একটু এখন পড়বো, তখন পড়তে পারিনি বিকজ যেহেতু মানে অনেক বড় একটা ইনফরমেশন বা গল্প শেয়ার করেছি আপনাদের সাথে। সো এখন আমি আপনাদের ইনফরমেশনে সরি আপনাদের কমেন্টে চলে যাব। আমাদের ফানি ভিডিও আপলোড হয়েছে একটা, সেখানে কিন্তু অনেকে কমেন্ট করেছেন, সো সেখানে আমি চলে যাচ্ছি। অনেকে মজার মজার কমেন্ট করেছেন এবং আমি জানি যে আপনারা অনেক বেশি এনজয় করেছেন আমাদের ভিডিওটা, বিকজ ভিডিওটা এমনিতে আমরা যখন ভিডিও শ্যুট করছিলাম এবং শ্যুট করার পরে যখন আমরা র ভিডিওটা দেখছিলাম, আমরা নিজেরাই হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম। সো আপনারা তো অবশ্যই হাসবেন আশা করি। শাহরিয়ার চৌধুরী ইমন লিখেছেন, দারুণ একটা ফানি ভিডিও, এক ডায়লগের তিন রকম ইমোশন, বেশ মজার ছিল। তবে আমার কাছে আর যে রিদম ভাইয়ের অ্যাক্টিং আর এক্সপ্রেশনটা সবচেয়ে জোশ লেগেছে, একদম পারফেক্ট। ওনার ভয়েস আর মুখের ভঙ্গিটা পুরো ন্যাচারাল ছিল, বাক্তেদেরটাও ভালো হয়েছে। ওকে থ্যাংক ইউ সো মাচ ইমন। সামান্তা শানু, রিদ ভাইয়েরটা ঠিক ছিল, বাট তানহাপুরটা আমার মতো স্যাড মুডে গিয়ে হিহি করে হেসে দেয়। থ্যাংক ইউ সো মাচ শানুর। উম্মে রায়হান, হাই, হ্যালো তানহাপুর, শুভ সকাল। শুভ সকাল উম্মে রায়হান। ইসরাত জাহান সাদিয়া, আর যে রিদম ভাইয়াটা বেস্ট ছিল আর তানহাপুরটা কিউট ছিল, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া। ইমরান তুহিন, প্লিজ প্লে ব্ল্যাঙ্ক স্পেস। ওকে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এম ডি আতিকুর রহমান, তানহা আপুরটা বেস্ট ছিল, ওয়াও থ্যাংক ইউ সো মাচ। উত্তরা গার্ডেনিং সার্ভিস ওয়াচ কমেন্ট করেছেন, আজ আপনার আইডির নাম এরকম কেন আমাকে বলেন তো। হৃদয় হোসেন কমেন্ট করেছেন, ওকে। যারা বলছেন যে ভালো হয়েছে অ্যাক্টিং, বাট আমরা কিন্তু বেসিক্যালি এই পুরো ভিডিওটা করেছি লিটারেলি জাস্ট এনজয় করার জন্য, মানে মজা করার জন্য। এখানে কিন্তু আমরা কেউ কাউকে প্রুফ করার জন্য না যে আমরা অনেক ভালো অ্যাক্টিং করি বা এরকম কিছু, জাস্ট এনজয়, জাস্ট মজা করার জন্য এবং প্রচুর আপনাদেরকে এনজয়মেন্ট দেওয়ার জন্য করেছি। আর বাই দ্য ওয়ে, আমাদের রিদম ভাইয়া কিন্তু ওল্ড টিকটকার, সো তার একটু অভিনয় এক্সপ্রেশন ভালো থাকাটাই খুব স্বাভাবিক। যাই হোক, আমরা আবারও হচ্ছে গল্পে মানে আমাদের মর্নিং মাইকে ফিরে যাই এবং আবারও গান শুনবো এবং ব্রেক নেবো, একটা ব্রেক থেকে ফিরছি একটু পরে। সো স্টে টিউনড।
2: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: আছেন তো ফিলে, মগর কত জুম্মা আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Tarka FM 90.4.

0: Fox.
1: Morning Mike.
2: সো কি অবস্থা সবার? ঘুম থেকে তো এতক্ষণে উঠে গেছেন, 10টা বেজে গেছে। যারা কাজে পৌঁছে গেছেন তাদেরকে বলবো যে এই সারাটা দিন অবশ্যই ভালো রাখতে হবে, ভালো কাটাতে হবে এবং নিজেকে সুস্থ রাখতে হবে। সো যেটা করতে হবে, প্রচুর পরিমাণের পানি খেতে হবে। ওকে, সো পানির কোনো বিকল্প নেই এবং আমরা তো জানি যে মানে আপনি যখন কোনো লাইক ডিহাইড্রেশনে ভুগবেন তখন আপনার কিন্তু শরীরে নানা রকমের রোগ হচ্ছে বাসা বাঁধে, তাই না? সেটা কিন্তু করা যাবে না। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, হাইড্রেটেড থাকতে হবে এবং এর মধ্যে আরও একটি মজার গুড নিউজ এবং মজার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করে দেই। এই যে এত টিপস দিচ্ছি তার মধ্যেই আর কি শেয়ার করে দিতে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও আছি এবং আগামীকালকেও থাকবো এবং মাঝে মাঝে কিন্তু বৃহস্পতিবার দিনেও থাকি, আবার মাঝে মাঝে বৃহস্পতিবার দিন ভালোবাসার বাংলাদেশ নিয়ে থাকি। সো যেটা করতে হবে আপনাদের, এটা আপডেট থাকতে হলে ঢাকা FM এর ফেসবুক পেজটাকে ফলো রাখতে হবে। ওকে, ঢাকা FM এর ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। ওকে, চাইলে আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। তা আপনাদের সাথে একটা খুবই কি বলবো এটাকে মানে ইমোশনাল একটা গল্প শেয়ার করি। একটি পলিথিন ব্যাগ হাতে লেখা একটি নাম আর একটি শিশুর ফুটবলের প্রতি ভালোবাসা, এই তিনটি একসময় ছুঁয়ে গিয়েছিল পুরো বিশ্বকে। 2016 সালে আফগানিস্তানের ছোট শিশু মুর্তাজা আহমদের বয়স মাত্র 5 বছর। তার স্বপ্ন ছিল প্রিয় ফুটবলার লিওনেল মেসির মতো একটি জার্সি পরার, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আসল জার্সি কেনা সম্ভব ছিল না। তাই মুর্তাজার বড় ভাই নীল সাদা রঙের একটি পলিথিন ব্যাগ দিয়ে বানিয়ে দেন আর্জেন্টিনার জার্সির মতো একটি পোশাক, পেছনে লিখে দেন মেসির নাম ও বিখ্যাত সে 10 নম্বর। সেই সাধারণ পলিথিনের জার্সি পরেই ফুটবল খেলছিল ছোট্ট মুর্তাজা। ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে মুহূর্তেই আলোচনায় আসে সে। বিশ্বের নানা প্রান্তের ফুটবল প্রেমীরা জানতে চান কে এই ছোট্ট মেসি ভক্ত। দীর্ঘ খোঁজাখুঁজির পর জানা যায় শিশুটি আফগানিস্তানের গজনি প্রদেশের জাগরি জেলার বাসিন্দা মুর্তাজা আহমাদি। তার গল্প পৌঁছে যায় স্বয়ং লিওনেল মেসির কাছেও। এরপর ইউনিসেফের সহায়তায় মেসি ছোট্ট ভক্তের জন্য পাঠান নিজের স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সি। যে শিশু একসময় পলিথিন দিয়ে স্বপ্নের জার্সি বানিয়েছিল তার হাতে পৌঁছে যায় মেসি স্বাক্ষরকৃত সত্যিকারের জার্সি। তবে সবচেয়ে বড় চমক তখনও বাকি ছিল, পরে কাতারের দোহায় বার্সেলোনা ও আল আহলির একটি প্রীতি ম্যাচের আগে মেসির সঙ্গে দেখা করার সুযোগ পায় মুর্তাজা মাঠে নিজের নায়কের হাত ধরে হাঁটে ছোট্ট শিশুটি। আর সেই মুহূর্তে ঘটে যায় আরেকটি মিষ্টি ঘটনা, মেসির পাশে এত দূর আসার পর মাঠ ছাড়তেই চাইছিল না মুর্তাজা, শেষ পর্যন্ত কর্মকর্তাদের সহায়তায় তাকে মাঠের বাইরে নেওয়া হয়। সেদিন ম্যাচে বার্সেলোনা জিতেছিল, গোলও করেছিলেন মেসি, কিন্তু অনেকের কাছে দিনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল এক শিশুর সেই স্বপ্ন পূরণের দৃশ্য। মানে আমি গল্পটা পড়তে পড়তে কিন্তু আমার চোখে পানি চলে এসেছে। মানে আসলেই মানুষের ভাগ্য যে কখন বদলে যায় এবং কিভাবে বদলে যায় এটা আসলে বলা যায় না, এবং আপনার স্বপ্ন যে কোনোদিন পূরণ হবে না এটা কিন্তু না। আপনার স্বপ্ন যে কোনো সময় যে কোনো মুহূর্তে পূরণ হতে পারে, শুধু একটা ভালো নিয়ত থাকতে হবে এবং বিশ্বাস থাকতে হবে। ওকে, তো চলুন আমরা আবারও ব্রেকে যাই। এই সুন্দর গল্পটি আপনাদের কেমন লাগলো? যদিও এটা গল্প না, এটা বাস্তব ঘটনা, তো কেমন লাগলো চাইলে আমাকে SMS কমেন্ট করে জানাতে পারেন এবং ফিডব্যাক দিতে পারেন। যাই হোক, আমরা এখন আবারও গানে যাব, এক মুঠো স্বপ্ন, যেইটা যেই গানটি আমি এই ছোট্ট বাচ্চাটিকে ডেডিকেট করছি এবং যারা এরকম স্বপ্ন দেখতে চান তাদেরকে ডেডিকেট করছি। সো স্টে টিউনড।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা হাজির হয়ে গিয়েছি, আমি কিন্তু 8টা বাজেই হাজির হয়েছি, কিন্তু আপনারা একটু লেট করে ফেলেছেন। অনেকেই আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছেন, এবং অনেকেই কিন্তু হচ্ছে যেহেতু আজ যেটা খেলা দেখেছেন সো একটা রিল্যাক্স ঘুম দিয়েছেন, এবার অনেকেই আবার হচ্ছে সকাল সকাল উঠে পড়েছেন। সো কাজে যারা কাজে যাবেন বা কাজের জন্য যেতেই হবে তাদের জন্য, যেমন আমি, আমার কাছে সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে। তবে আমি কিন্তু গতকালকে ম্যাচ দেখিনি, আই এম সো সরি, বিকজ সকালবেলা উঠতে হয়, সো আমি আসলে অনেক রাত জাগতে পারি না, চাইলেও আমি জাগতে পারি না। সো আমার যেটা করতে হয় সেটা আমি আমি কিন্তু রাত 10টার মধ্যে আমি ঘুমিয়ে যাই। এটা আসলে কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি টু বি অনেস্ট রাত 10টার মধ্যে আমি ঘুমিয়ে যাই, যদিও এটা আমার জন্য অনেক বেশি ভালো। আমি জানি না, সায়েন্স বলে এবং ডাক্তাররা বলে যে সকাল সকাল ঘুমোয়ে সকাল সকাল উঠলে শরীর স্বাস্থ্য মন এবং ভালো থাকে, বাট আমি জানি না ভাই, আমি দুদিন পর পর অসুস্থ হয়ে যাই। এটা তাহলে আমার এক্স্যাক্টলি লাভটা কি হলো সকাল সকাল ঘুমানোর? আর আমাকে অনেকে ভাবে যে আমি অনেক রাত জেগে মোবাইল চালাই বা অনেক ই করি, বাট টু বি অনেস্ট ফোনের প্রতি আমার অ্যাডিকশন কিন্তু ততটা না, মানে সারাদিন ফোন চালানো বা মেসেজ করা এটা কিন্তু আমি করতে পারি না একেবারেই, এবং আমি যতটুকু করি ওই ভিডিও বা ক্যামেরার সামনেই আমি অনেক বেশি অ্যাক্টিভ, বাট নর্মালি আমি কিন্তু হচ্ছে যে নর্মাল মানুষের মতো, এবং আমি কিন্তু আই হেট ফোন কলস অ্যান্ড আই হেট মেসেজিং, টু বি অনেস্ট। এটা কেউ বিলিভ করবে বা না করবে, মানে আমি একদম ছোটোবেলা থেকেই আমার মেসেজ করতে বা কলে কথা বলতে আমার খুব বিরক্ত লাগে, বিকজ আমি যখন কথা বলি তখন আমার সামনে যদি কেউ না থাকে আমার ভালো লাগে না। অনলি এই এই যে মাইকের সামনে, মানে এই যে আমি সকালবেলা শোটা করি এবং এই যে আপনাদের সাথে বকবক করি, এইটাতে ছাড়া আর কখনোই আমার কারো মানে চোখের সামনে মানুষরা দেখলে আমি কথা বলতে পারি না, এটা আমার খুব বাজে একটা অভ্যাস, এবং মেসেজ করতে পারি না, কারণ আমি যেভাবে আমার ফিলিংস শেয়ার করতে পছন্দ করি সেটা আমার মনে হয় যে মেসেজে পসিবল হয় না, সো আমি মেসেজ করতে পছন্দ করি না। আর ভয়েস রেকর্ড করতে পছন্দ করি, বিকজ ভয়েস রেকর্ডে কথা কাট করার কোনো অপশন থাকে না, বিকজ যখন আপনি ভয়েস রেকর্ড পাঠাচ্ছেন তখন যেটা হয় যে আপনি একটানা কথা বলে যাচ্ছেন, তার মাঝখানে কিন্তু কেউ আপনাকে কোনো কিছু বলতে পারছে না বা আপনাকে ইন্টারাপ্ট করতে পারছে না, সো সেটা আমি অনেক পছন্দ করি। এছাড়া আর বাকি যেগুলো বললাম আর কি, আর ফোনে আমি খুব কম মেসেজ করি, খুব কম কথা বলি, এবং সেটা আগেও ছিল, শুধু যে এখন তা না, আমি একদম ছোটোবেলা থেকেই আমার যখন থেকে ফেসবুক বা মেসেজিং অপশনটা আসছে আমি খুবই কম কথা বলি মেসেজে। যাই হোক, আপনাদের এরকম কোনো হ্যাবিট আছে কিনা বা আপনাদের দেখলে একরকম মনে হয় কিন্তু আপনাদের পার্সোনালিটি আরেক রকম, এমন কোনো ম্যাটার আছে কিনা, থাকলে কিন্তু জানিয়ে দেন SMS এবং কমেন্ট করে। SMS হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এবং ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন এখন আবার একটা ব্রেক নিয়ে একটু পরে ফিরে আসছি, so stay tuned.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মর্নিং মাইক।
1: বিদায় নিতে চলে এলাম, যাওয়ার সময় হয়ে গেছে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা অনেক বেশি এনজয় করেছেন, এই মজার মজার গসিপ গল্পগুলো অনেক বেশি এনজয় করতে পেরেছেন। এবং যারা এখনো আমাদের এই গসিপ আড্ডাতে জয়েন করেননি এবং মর্নিং মেকে জয়েন করেননি, আজকের যা যা ইনফরমেশন বা গল্প শেয়ার করেছে সেগুলো কিন্তু আমি আমার মর্নিং মাইক উইথ আরজে তানহা ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। সো সেখানে চাইলে ফলো করতে পারেন। এবং এছাড়াও আমার পার্সোনালি যদি আমাকে কেউ অনেকে আমাকে লিখেন মেসেজ করে যে আপু আপু আপনাকে একটু পার্সোনালি হচ্ছে ফলো করতে চাই বা আপনি অ্যাক্টিভিটি জানতে চাই, তো তারা কিন্তু আমার পেজ ফলো করতে পারেন, TANHANEESS। ওকে, অ্যান্ড ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজ তো অবশ্যই ফলো রাখতে হবে, বিকজ সব আপডেট কিন্তু সেখানেই থাকে। ওকে, সো ঢাকা এফএম ফেসবুক পেজের আপডেট ফলো করার জন্য ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও SMS এবং হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিতে পারেন আপনার না বলা কথা, মনের দুঃখ বা যে কোনো গল্প শেয়ার করতে পারেন। ওকে, হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। ওকে, সো আজকে বিদায় নিব এবং আমাদের ফানি ভিডিওটা এখনো যারা দেখেনি তারা কিন্তু ফেসবুক পেজে যায় দেখে আসতে পারেন। অসম্ভব সুন্দর একটি ভিডিও আপলোড করেছি এবং আমরা কিন্তু সামনে আরো এরকম মজার মজার ভিডিও আপলোড করবো। সো সেগুলো জানতে বা সেগুলো দেখার জন্য এনজয় করার জন্য অবশ্যই ফেসবুক পেজটাকে অবশ্যই বেশি বেশি করে ফলো রাখতে হবে এবং আমাদের ভিডিও পোস্ট কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে। ওকে, এটা কিন্তু না করলে হবে না। ওকে, সো বেশি বেশি করে শেয়ার করে দেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আর এইটাই, ওকে, সো আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল ঠিক আবার 8টা বাজে চলে আসবো আপনার সাথে গল্প করতে, গসিপ শেয়ার করতে। সো ততক্ষণ পর্যন্ত আমাকে মিস করুন এবং আমার জন্য ওয়েট করুন। ওকে, সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: বাইজা বুঝা তামার তামা মাগার কি গুনতেছেন পুরাই একশো একশো টানে বুঝছেন না কি চলে ছেড়ে দিল দিয়া ফিল করেন
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস অফারটি চলবে 30 জুন পর্যন্ত বিস্তারিত জানতে কল করুন 09611999666
2: উফ শান্তি নাই রে
3: আছে
2: কই
3: ঢাকা FM টিউন করেন
2: তারপর
3: পাবেন
2: কি
3: শান্তি
4: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
5: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আরজে হাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy. FIFA World Cup, the greatest show on earth.

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: ঢাকা
1: এবং শুনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
1: আম্বার আইটি।
0: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Taka FM 90.4
1: সারা দেশে
3: সবার সাথে।

0: Rock Nation X Station.
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আরজে হাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: 90.4.
1: Midday. Midday Field.
2: Vamos, Argentina. Oh, sorry. Hello, Dhaka. Hey, ki khabar shobai. Rajiv Rhythm is back again with your favorite show, Meet the Fields. Guys, apnara shunchen apnader pochonder station, Dhaka FM 90.4. নতুন একটা দিনে নতুন একটা দুপুরে খুবই ফুরফুরা মন নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আপনাদের পছন্দের স্টেশনের সাথেই আছেন। যাই হোক বন্ধুরা, গতকাল রাতে কিন্তু দুর্দান্ত একটা খেলা দিয়েছে আমাদের আর্জেন্টিনা। অ্যান্ড কি বলবো, রিদমের মন তো এখন বুঝতেই পারছেন কতটুকু ভালো। যাই হোক, গতকাল খেলাটা দেখে কিন্তু বেশ এনজয় করেছি, বেশ মজা পেয়েছি। আশা করছি যে মানে যারা যারা খেলা দেখেছেন অবশ্যই বলতে পারবেন যে আসলে গতকালকার ম্যাচটা কতটুকু ইনসেন্স ছিল। যাই হোক বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ একদম শুরুর মুহূর্তে চলে আসার জন্য, আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমি রিদম কিন্তু আছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত, অনলি অন ঢাকা এফএম 90.4। শুরুর মুহূর্তে একটু বলে দিতে চাই বন্ধুরা, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, facebook.com/ilovedhakafm। যদি আমাদের পেজে চলে আসেন সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে বন্ধুরা, সো পোস্টের কমেন্ট সেকশনে চলে আসলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর যে রিদম কিন্তু আজ একটু ভাবে আছে, মানে আজ কি বলবো, আর্জেন্টিনা জিতেছে তো মানে আসলে এটা এটা তো আসলে বলার মতো না এই এক্সাইটমেন্টটা। যাই হোক, যেটা বলছিলাম যে কমেন্ট সেকশনে চলে আসতে পারেন, আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন। যারা আমাকে নাম্বারে টেক্সট করছেন তারা কষ্ট করে ফেসবুক অ্যান্ড হচ্ছে হোয়াটসঅ্যাপে চলে আসবেন, তাহলে কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারছেন। তাছাড়া বন্ধুরা আমাদের একটি অফিসিয়াল অ্যাপ আছে ঢাকা এফএম 90.4, যেটা আপনার প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ডাউনলোড করে ফেললে খুব ইজিলি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আপনার পছন্দের মানুষ রিদমকে এবং শুনতে পারবেন কিন্তু পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4-কে। জানি হয়তো অনেকের পছন্দের না রিদম, তারপরও বললাম আর কি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে, সবার সাথে আজকে জমিয়ে আড্ডা হবে, জমিয়ে গল্প হবে, আর্জেন্টিনার খেলা নিয়ে গল্প হবে, আপকামিং যে খেলাগুলো আছে সেগুলো নিয়ে কথা হবে, আর হচ্ছে অবশ্যই আপনাদের জন্য সুন্দর সুন্দর গান তো অপেক্ষা করছি আমাদের প্লে লিস্ট জুড়ে। তো যাই হোক, যেহেতু চলে এসেছি সুন্দর একটা দুপুর, আমি যখন অফিসের দিকে আসছিলাম রোদের মধ্যে বৃষ্টি হচ্ছিল, আর হচ্ছে যেটা আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি আর কি, যে রোদের সময় যখন বৃষ্টি হয় তখন কিন্তু শিয়ালের বিয়ে হয়। সো কোথাও না কোথাও মোস্ট প্রবলি আজকে শিয়ালের বিয়ে হচ্ছে, অ্যান্ড বেস্ট উইশেস ফর দ্য কাপল, শিয়াল কাপল। তো যাই হোক, খুবই সুন্দর একটা ওয়েদার, মানে রোদের মধ্যেও বৃষ্টি হচ্ছে আর হচ্ছে মানে বাতাস আছে হালকা পাতলা, তবে আসলে বোঝা যাচ্ছে না ওয়েদারটা ঠিক ওভাবে। যাই হোক, আমার মনে হয় সুন্দর এই দুপুরটা, ব্যস্ত এই দুপুরটা সুন্দর একটা গান দিয়ে শুরু করা উচিত। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অতুল জলের গান অ্যালবামের করা একটা, জলের গানের করা একটা গান, যেটা হচ্ছে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। বেশ সুন্দর একটা গান লিসেনার্স। সো এই গানটা দিয়ে আজকের মতো আমাদের দুপুরটা শুরু করছি, আশা করছি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিল্ডের সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: Tuesday to Wednesday from 5 p.m. Come here, baby.

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Fields.
1: Hello, listeners. Welcome back again.

লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান না, সরি, রেগুলার অনুষ্ঠান মিড ডে ফিলস। আমি আর্য রিদম কিন্তু আছি আপনাদের সাথে একদম বিকাল 5টা পর্যন্ত। আশা করছি জমি একটা আড্ডা হবে, গল্প হবে। আর বেশ কিছুক্ষণ পর কিন্তু চলে এলাম, মানে মাঝখানে অফলাইন একটু বেশি ছিলাম আজকে। যাই হোক, আমি আছি, আমি কোনো মানে এখানে কোনো টেনশনের কোনো বিষয় নেই যে আমি কোথায় হারিয়ে গেলাম বা কোথায় চলে গেলাম, আমি আছি আপনাদের মাঝেই, একদম শেষ পর্যন্ত যুক্ত আছি, কোনো সমস্যা নেই। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত হয়ে গেছেন। মাত্র যারা আমাকে শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস, আর শুনছেন প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে শুরুর এই মুহূর্তে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর যারা এখন পর্যন্ত যুক্ত হননি, ফোনটা এক্ষুনি হাতে নিয়ে নিন, আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveDhakaFM চলে আসলেই হচ্ছে কমেন্ট সেকশনে, অ্যান্ড কমেন্ট করে ফেললেই কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বারে 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। আর আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছে। বন্ধুরা, আমি এত কথা না বাড়িয়ে একটু দেখে আসি আমার সাথে এখন কে কে যুক্ত আছে এই শুরুর এই মুহূর্তে। আচ্ছা, প্রথমে একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাব। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কমেন্ট সেকশনে আছেন, আমার সাথে কমেন্ট সেকশনে কে আছেন একদম শুরু থেকে দেখে আসি। প্রথমেই কিন্তু চলে এসেছে ইমরান তুহিন ভাই, কমেন্ট করেছেন, হাই ভাইয়া সাথে আছি, অনেক অনেক ধন্যবাদ। উমের রায়হান কিন্তু যুক্ত হয়ে গেছে, কমেন্ট করেছেন, শুভ দুপুর রিদম ভাইয়া, মিড ডে ফিল্ড নিয়ে হাজির হয়ে গেলাম। আচ্ছা, উমের রায়হানও তাহলে মিড ডে ফিল্ড নিয়ে হাজির হয়ে যায় এখন, দেখা যায়। আচ্ছা আচ্ছা, তারপর অমৃত বোস দাদা কিন্তু চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ দুপুর দাদা। এমডি হৃদয় হোসেন আছে আমার সাথে দেখতে পাচ্ছি, অনেক অনেক ভালোবাসা। তারপর দেখতে পাচ্ছি রাকিব হোসেন, রাকিব কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সামনে। বেশ, ব্রাজিল নিয়ে তো বেশ কিছু কথাবার্তা লিখে ফেলেছে দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাক, যারা কমেন্ট সেকশনে দেখতে চান রাকিব ভাইয়ের কমেন্টটা চলে আসতে পারেন। কৃষ্ণদাস যুক্ত আছে আমার সাথে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, রংপুর থেকে যুক্ত আছে কৃষ্ণদাস, কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি খালিদ হোসেন রাফি কিন্তু কমেন্ট করেছেন, আই লাইক ঢাকা এফএম 90.4, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নাম্বারে একটু চলে যেতে চাই, নাম্বারে কে কে আছে আমার সাথে একটু দেখে আসি। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জিনিয়া যুক্ত হয়ে গেছে, কোথায় আর যে, গতকাল নীরব দর্শকের মতো পুরো সময় ছিলাম, নীরবে শুনেছি তোমায় কারণ ভালোবাসি যে শুধু তোমায়, আজও যদি মেসেজ না পড়ো তাহলেও পুরো সময় থাকবো কারণ তোমার কথার ও তোমার আসক্তে ভুগছি, না শুনলে ভালোই লাগে না। জিনি, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য, আছি আপনাদের সাথে একদম 5টা পর্যন্ত। যাই হোক, পরবর্তী ঘন্টায় আবারও আসছি, একটা গানে চলে যাই আমরা। এখন আমরা তানভীর ইভানের করা একটা গান শুনবো, আপনারা অনেকেই পছন্দ করেন এই গানটা, কথা দিয়ে যাও, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা ভালো লাগবে। এবং শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
3: লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Mr. Fields.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। The service you wish for. Listeners, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। বন্ধুরা, বরাবর দুপুর 2টা বাজে কিন্তু চলে এসেছিলাম এবং আছি কিন্তু আপনাদের সাথে, বিকাল 5টা পর্যন্ত আছি। অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। বেশ কিছুক্ষণ ছিলাম না অবশ্য, তবে আমি অফলাইন ছিলাম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু দেখছিলাম যে আমার সাথে কে কে যুক্ত আছে, কে লিখছে, কে মেসেজ করছে। আসলে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা যে সবাই এত ব্যস্ততার মধ্যেও দুপুরবেলার এই সময়টাতে সবাই যুক্ত হয়ে যান বা চলে আসেন আমার সাথে। আচ্ছা, আমি এত কথা না বাড়িয়ে একটু দেখে আসি আমাদের সাথে এখন কে কে যুক্ত আছে। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই আমি একটু আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে দেখবো। আচ্ছা, ফেসবুকের কমেন্ট সেকশনে তো দেখতেই পারলাম যে মোটামুটি কিন্তু অনেকেই যুক্ত আছে। এমডি জাকারিয়া হোসেন চলে এসেছেন, জিবাউল হক চলে এসেছেন, তারপর দেখতে পাচ্ছি জাকারিয়া ভাই চলে এসেছেন, তারপর দেখতে পাচ্ছি রাকি হোসেন আছেন আমার সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে আসলে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, নাম্বার একটু দেখি কে কে আছে আজকে আমার সাথে। প্রথমে দেখতে পাচ্ছি লাবিবা আছে আমার সাথে, লাবিবা না সরি ফ্রেন্ডস, হাবিবা, হাবিবা আছে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে কিন্তু ইশরাত যুক্ত আছে, ক্লাস 9 পড়ে। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি তৌহিদ আছে আমার সাথে, তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে কিন্তু নাজিয়া যুক্ত আছে আমার সাথে। আমি আর্জেন্টিনা না ব্রাজিল সাপোর্ট করি, জাস্ট ফ্রান্স সাপোর্টার। আচ্ছা, ও আর্জেন্টিনাও না ব্রাজিলও না, জাস্ট ফ্রান্স সাপোর্ট করে। গতকাল রাতে কিন্তু ফ্রান্স ভালো খেলেছিল, গতকাল রাতে খেলা দেখা হয়েছিল টিএসসি, অ্যান্ড টিএসসি তে আমার যাদের সাথে দেখা হয়েছিল আমার কিন্তু, আমি আমি আমি সবাইকে আরো একবার এখানে একটু ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আমি জানি না আপনি আমাকে শুনছেন কিনা, কালকে গতকাল রাতে আর্জেন্টিনা খেলার পরপর আমার লিসেনারদের মধ্যে কয়েকজনের সাথে কিন্তু দেখা হয়েছিল, অ্যান্ড খুব ভালো ভালো সময় কেটেছে আপনাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে নামগুলো ঠিক ক্যাচ করতে পারছি না এখন। সুমাইয়া ছিলেন, আফরিন ছিলেন, তারপর হচ্ছে আর কে কে ছিলেন মোস্ট প্রবাবলি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিগ শাউট আউট টু অল অফ ইউ যে আপনারা গতকাল রাতে আমার সাথে কন্ট্যাক্ট করেছেন এবং দেখা করেছেন। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু লামচি আছে, যুক্ত আছে সিলেট থেকে। তারপর কোথায়, অদ্ভুত, কিন্তু হাসবেন না ভাই, আমার নাম লামচি। আচ্ছা, লামচি সুন্দর নাম তো, বেশ সুন্দর নাম, বেশ সুন্দর নাম। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি সালিহুর রহমান আছে আমার সাথে, যুক্ত হয়ে গেছে বদরগঞ্জ রংপুর থেকে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া যুক্ত হয়ে যাওয়ার জন্য। নাদিম খান আছেন আমার সাথে ঢাকা থেকে। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে আবিদ হাসান কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, সুমন যুক্ত হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে খেয়া যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, খেয়া, খেয়া বেশ সুন্দর নাম, খেয়া, খেয়া। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি ইয়াসিন যুক্ত আছে আমার সাথে। তারপর আমার সাথে আছেন সিলেট থেকে পিঙ্কি বলছে। আচ্ছা, আমাদের অফিসে একজন আছেন পিঙ্কি আপু, আপনাদের সবার প্রিয় আরজি পিঙ্কি আপু, আর সিলেট থেকেও কিন্তু পিঙ্কি আপু আমার সাথে প্রায় যুক্ত হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে মুহিদ আছে আমার সাথে, আমার সাথে কিন্তু যুক্ত আছেন, কেউ একজন আছেন হাই লিখেছেন। আচ্ছা, তারপর লিখেছে ভাইয়া আপনি অনেক পচা, মিম রংপুর থেকে, মিম আমি কি করছি আমি বুঝলাম না। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, অনেক গল্প হবে, কথা হবে। আমরা একটা গানে চলে যাই এখন, আমরা তানসিক বাগচির করা একটা গান শুনবো, সোহাগ, বেশ সুন্দর একটা গান। আমি খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো লিসেনার্স, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতটা সময় ধরে যুক্ত থাকার জন্য। আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। সবার মেসেজই পড়বো, সবার মেসেজের অপেক্ষাতেই আছি। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গেছে মারিয়া রংপুর থেকে, মারিয়া মাহি। হাই রিদম ভাইয়া, হ্যালো। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জুয়েল ভাই যুক্ত হয়ে গেছে মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, দেশ থেকে দেশের বাহির থেকে যারা আমাকে আমার সাথে যুক্ত আছেন বা শুনছেন। বাই দ্য ওয়ে, জুয়েল ভাই কিন্তু হচ্ছে গতকাল একটা ছবি পাঠিয়েছিলেন যেখানে হচ্ছে তিনি হাতে একটা বিশ্বকাপ অর্থাৎ আমাদের যেই বিশ্বকাপটা মানে মেইন কাপ যেটা আর কি, সেটা হাতে কিন্তু একটা ছবি তুলেছেন, বেশ সুন্দর লাগছে ভাইয়া আপনাকে। আর অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর মোমেন্ট আমার সাথে শেয়ার করার জন্য বা ছবিটা পাঠানোর জন্য। যাই হোক, আমরা বন্ধু কথা বলছিলাম শুরুতে আর্জেন্টিনার খেলা নিয়ে। গতকালকে আসলে খেলা নিয়ে কি বলবো, আর গতকাল যে খেলাটা দেখলাম ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। অ্যান্ড অস্ট্রিয়া কিন্তু আসলে খুবই অ্যাগ্রেসিভ একটা পারফরমেন্স করেছে, মানে অস্ট্রিয়া মানে আমি যতটুকু দেখেছি তারা এতটাই ডিফেন্সিভ খেলেছে এবং হচ্ছে তারা মিডফিল্ডে খেলেছে বা তারা হচ্ছে একদম অপোজিট গোল পোস্টের সামনে গিয়ে যে তাদের যে খেলাটা ছিল মানে দুর্দান্ত খেলেছে। এবং আর্জেন্টিনার কথা যদি বলে, আর্জেন্টিনাও কিন্তু খুব ভালো খেলেছে, যদিও আসলে মানে শুরুর দিকে খুবই একটা টেনশনে পড়ে গেছিলাম যে কেন গোল কেন দিচ্ছে না, গোল কখন হবে। আর প্রথম পেনাল্টির কথা কি বলবো, যাই হোক পেনাল্টিটা মিস করেছে, যেটা আসলে আর্জেন্টিনা ফ্যানদের জন্য আমার মনে হয় যে আসলে একটা খারাপ লাগার মতো বিষয়। তবে আমার যেটা মনে হয় যে আসলে পেনাল্টিটা না হতেই বেটার হয়েছে। আর পরবর্তী যে গোলগুলো ছিল, মেসির পারফরমেন্সের কথা কি বলবো, মানে এটা আসলে বলার মতো কোনো প্রশ্নই রাখে না। আর শেষের লাস্টের একদম মোমেন্টে মানে যখন 90 মিনিট হয়ে গেল, তখন মানে আমরা যারা আর্জেন্টিনার ফ্যান আছি আমাদের ভিতরে যে একটা কামনা যে না আর একটা গোল, মেসি আছে, মেসির উপর যে একটা ভরসা। অ্যান্ড মেসি যেটা ফুলফিল করলো, ও মাই গড, মানে আসলে ওই মোমেন্টটা ইনসেন ছিল। যাই হোক, খুব ভালো লেগেছিল গতকাল খেলাটা দেখে। অবশ্যই কারা কারা খেলা দেখেছেন আপনারা কিন্তু মেসেজ করে জানাতে পারেন। আমি আরো একবার একটু বলে দিতে চাই, বন্ধুরা খুব ইজিলি যুক্ত হতে পারবেন আমার সাথে আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveDhakaFM, সেখানে যদি চলে আসেন, আমার পোস্ট অলরেডি চলে এসেছে, এবং কমেন্ট সেকশনে যদি যুক্ত হয়ে যান তাহলে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। আর আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যেতে পারেন খুব ইজিলি। আর হচ্ছে আমি দেখতে পাচ্ছি নাম্বারে কিন্তু অনেকেই যুক্ত আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে অনেকটা অফলাইন ছিলাম যার কারণে হয়তো বা মেসেজগুলো পড়া হয়নি, আমি কিছুক্ষণ পর আবার আসছি। আমরা পরবর্তী ঘন্টায় অবশ্যই যারা মেসেজ করছেন সবার মেসেজ করবো, কারো মেসেজ বাদ রাখবো না, সবার সাথে গল্প করবো, সবার সাথে আড্ডা দিব। আর এই যে এত সুন্দর সুন্দর প্লে লিস্টে যে গানগুলো বাজছে, আমার মনে হয় না যে কেউ হয়তো বা কি বলে এটাকে টায়ার্ড হয়ে যাচ্ছেন, অবশ্যই কিন্তু ভালোই লাগছে। সো যদি ভালো লাগাতে হয় এবং দুপুরের সময়টার এই যে অলসতাটা আছে সেটা যদি কাটাতে হয়, অবশ্যই কিন্তু ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকতে হবে। আর সেরকম একটা ভাইব ক্রিয়েট করার জন্য এখন আমরা আরো একটা গানে চলে যাব, পরবর্তী ঘন্টায় আমি আবারও আসছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা খুবই মানে খুবই সুন্দর একটা গান, যেটা পর্তুগাল দ্য ম্যানের করা একটা গান, ফিল ইট স্টিল, খুব সুন্দর একটা গান, বেশ সুন্দর। মানে এই গানের কম্পোজটা কিন্তু মানে খুবই অসাধারণ, আমি পার্সোনালি গানটা খুব পছন্দ করি। তো এত কথা না বাড়িয়ে গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

0: Midday Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। সবাইকে আমরা একদম শেষ ঘন্টার ঠিক শুরুর মুহূর্তে আরও একবার স্বাগত জানাচ্ছি। সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে তো অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে মোস্ট ওয়েলকাম। 4:01 দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টায় চলে এসেছি বন্ধুরা, এবং শেষ ঘন্টার ঠিক প্রথম মানে শুরুর মুহূর্তে আছি। তবে আছি বিকাল 5টা পর্যন্ত, আপনাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন এই মুহূর্তে একটু মেসেজে চলে যাবো, কারণ হচ্ছে আজকে অনেকগুলো মেসেজ কিন্তু পড়া হয়নি। তারপর আমরা অবশ্যই অন্যান্য বিষয় নিয়ে গল্প করবো, কথা বলবো। আচ্ছা, আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে কে আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আচ্ছা, রাফিয়া আছে রংপুর থেকে, আর্জেন্টিনা সাপোর্ট করে। হ্যাঁ, আর্জেন্টিনা সাপোর্ট করতেই হবে, গতকাল যে খেলা দেখিয়েছে। আচ্ছা, তারপর কোথায় গাইজ লেলো 7 ফ্রি মে ব্রাজিল সাপোর্টার্স কে লিয়ে। আচ্ছা, ইস্মিতা আলম যুক্ত হয়ে গেছে কিন্তু চট্টগ্রাম থেকে। ইস্মিতা, যাই হোক, থাক আমরা কাউকে পোক না করি, আসলে আমরা খেলায় বিশ্বাসী, আমরা খেলা দেখাতে পছন্দ করি। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা কিন্তু চলে এসেছে, যদিও আসলে অনেক শুরুতেই চলে এসেছে, মানে আমি এখন যে মেসেজগুলো পড়ছি তার সবাই কিন্তু একদম শুরুর মুহূর্তে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কারিমুল কিন্তু যুক্ত হয়ে গেছে গঙ্গাছড়া থেকে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছেন রংপুর থেকে হাফসা। হাফসা, মোস্ট ওয়েলকাম। মায়াবন বিহারিনী গানটা শুনতে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করবো অবশ্যই শোনানোর জন্য। আচ্ছা, তারপর কোথায় এত প্রফেশন থাকতে আর যে কেন, হোয়াট ইন্সপায়ার্স ইউ মোস্ট, সঞ্জিদা। আচ্ছা সঞ্জিদা, নাইস কোয়েশ্চেন। সঞ্জিদা হঠাৎ হঠাৎ করে আসে এবং হচ্ছে এমন এমন কিছু কোয়েশ্চেন করে, কোয়েশ্চেনগুলো খুব ভালো লাগে, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করে। আচ্ছা, আর্যের এই ব্যাপারটা যদি বলি, আসলে কথা বলতে ভালোবাসি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে ভালোবাসি, গল্প করতে ভালোবাসি, গল্প শোনাতে ভালোবাসি, গল্প শুনতে ভালোবাসি, এরকম একটা ব্যাপার ছিল সবসময়। আর সেই জায়গা থেকেই আর কি হচ্ছে আপনাদের মাঝে আসা এবং হচ্ছে আপনাদের সাথে এই যে একটা লম্বা সময় জুড়ে আছি। আর আমি যদি বিশেষ করে ঢাকা FM 90.4 এর কথা বলি, এখানে যে মানুষ মানুষজন যারা আছে বা এখানের এই মেম্বার যারা আছেন, আসলে এই ফ্যামিলিতে ঢুকে যাওয়ার পর এখান থেকে আসলে বের হওয়ার কোনো আর অপশন নেই। সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে কিন্তু ক্লোজ করে নিতে হবে, বিকজ মানে তারা হচ্ছে এতটাই আপন হয়ে গেছে বা এতটাই আসলে কাছের হয়ে গেছে যে এখানে আসলে আর কি বলবো। আপনারা মানে যারা আমাদের ফেসবুক পেজে আছেন বা আমাদের রিল দেখেন বা আমাদের ভিডিওসগুলো দেখেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এত প্রফেশন থাকতে, প্রফেশন আসলে কি মানে প্রফেশন যে ব্যাপারটা সেটা আসলে মন থেকে আসা লাগে বা মনের সাথে কিন্তু একটা কানেকশন আছে। তো আমার যেটা মনে হয় যে মনের যেটাতে মানে ভালো লাগা বা যেই কাজটার প্রতি আসলে একটা ভালো লাগা কাজ করে, আমার মনে হয় সেই কাজটাই করা উচিত। দেখা গেল সবসময় মানে আপনি যে কাজটা পছন্দ করছেন সেই কাজটা যখন আপনি করতে যাবেন, দেখবেন যে সেই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে পারছেন এবং হচ্ছে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারছেন বা সেই কাজের প্রতি একটা ভালো লাগা কাজ করছে, একটা ডেডিকেশন কাজ করছে। আপনি কোনো একটা কাজ আপনি খেয়াল করবেন, ধরেন আপনি একটা কাজ করবেন সকালবেলা যে কাজটা আপনার খুবই পছন্দের, লাইক আপনি ক্রিকেট খেলতে যাবেন, লাইক আপনি ফুটবল খেলতে যাবেন, আপনি দেখবেন আপনার ঘুম কিন্তু অটোমেটিক্যালি ভেঙে যাবে। মানে এটা আসলে একটা মনের অজান্তেই চলে আসে ভালো লাগা বা ভালোবাসা। সো এরকমই একটা প্যাশন বলতে পারেন আমার আসলে এই এই লাইনটা। আর ছোটবেলা থেকে মিডিয়ার প্রতি একটা কানেকশন ছিল বা মিডিয়ার প্রতি একটা ভালো লাগা ছিল সবসময়ই। সো এই তো সেখান থেকেই আর কি একটা থাকে না যে মিল মোহাব্বত বা হচ্ছে একটা মিউচুয়াল যে ব্যাপারটা, সেই পারপাজেই আসলে আরজে হওয়া এবং এই তো এখানে আছি আর কি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আছেন, আমার মেসেজ কেন পড়া হয় না ভাইয়া? আচ্ছা, আমি সবার মেসেজই পড়ছি, কারো মেসেজই বাদ যাবে না, আমি এতক্ষণ আসলে কারো মেসেজই কিন্তু পড়ি নাই। আচ্ছা, ব্রাজিল ইজ মাই ফেভারিট টিম, স্বপ্নিল ফ্রম রংপুর। ওয়াও, নাইস নাইস, ঠিক আছে। ব্রাজিলও আসলে ভালোই খেলে, ব্রাজিলের আমি চাই যে ব্রাজিলও আসলে একটা ভালো পজিশনে যাক, তাহলে কিন্তু আসলে আমাদের অন্তত বাংলাদেশের আমরা যারা আছি বা এশিয়া মহাদেশের যারা আছে আমরা একটু এনজয় করতে পারবো খেলাটা। জানো তুমি না বলেছো নাম্বারে এস এম এস পড়বা না, আজকে কেন জানি পড়ছো, এই কথাটা শুনলে খুব মন খারাপ হয়ে যায়। দাঁড়াও, এক মাসের মধ্যে স্মার্টফোন নিব, শারমিন ফ্রম রংপুর। আচ্ছা, আমি বলেছি যে একটা টেকনিক্যাল সমস্যার কারণে গতকাল কিন্তু আসলে পারিনি নাম্বারে মেসেজগুলো পড়তে, আজকে কোনোভাবে পসিবল হচ্ছে যার কারণে পড়ছি। আশা করছি এটা নিয়ে আসলে মন খারাপের কিছু নেই। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছেন, কে যুক্ত হয়ে গেছেন আমার সাথে? আসসালামু আলাইকুম, কেমন আছো? আমি তো ভালো নেই, কারণ টাচফোন নেই, কমেন্ট করবো কিভাবে? মেসেজ তো পুরান কি পড়ান হতে ভুলে গেছো আমায়। আমি তানজিলা নারায়ণগঞ্জ থেকে। না না না, তানজিলা মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ভুলা বলে কিচ্ছু নেই। লাভ ইউ মাই ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ তানজিলা যুক্ত হয়ে যাওয়ার জন্য। আছি আজকে, আছি আজকে, সবার সাথেই গল্প করবো, সবার সাথে আড্ডা দিব। যাই হোক, আরো একটা গানে চলে যাই আমরা বন্ধুরা, খুব জলদি আবার ফিরে আসি। এখন আমরা জলের গানে একটা গান শুনবো, বকুল ফুল, বকুল ফুল।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জিরি দম কিন্তু দুপুর দুইটা থেকেই ছিলাম আপনাদের মাঝে এবং এখন পর্যন্ত কিন্তু আছি, বিকাল পাঁচটা পর্যন্ত আছি আপনাদের সাথেই। আশা করছি আমাদের এই প্লেলিস্ট জুড়ে যে গানগুলো বাজছে অবশ্যই সবার ভালো লাগছে। আজকে হয়তো বা কিছু ব্যস্ততার জন্য ওভাবে থাকতে পারছিলাম না, তবে চলে এসেছি এখন টোটালি, মানে যদিও আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, আর আশা করছি সবাই আমার ব্যস্ততাটা বা আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করবেন। যারা আমাকে লিখছেন, যারা আমাকে লিখেছেন, সবার মেসেজই পড়ার চেষ্টা করছি, অবশ্যই পড়ব। আর যদি কারো মেসেজ আসলে না পড়া যায় ওভাবে, আশা করছি সবাই একটু কনসিডার করবেন আজকের জন্য। আবার আগামীকাল চলে আসবো, আগামীকাল জমি আড্ডা দিব আমরা। আচ্ছা, আমি একটা কাজ করি বন্ধুরা, আমরা একটু উল্টা দিক থেকে একটু মেসেজ পড়ার চেষ্টা করি, মাত্র কে জয়েন হলো আমার সাথে একটু দেখে আসি। প্রথমে দেখতে পাচ্ছি, ভাইয়া তাহলে ভুলোনি, আমি তো ভাবছি অনেক বন্ধুদের ভিড়ে ভুলে গেছো, বলেছিলাম টাকা ভরলে মেসেজ দিব। কাল তোমার নাম সার্চ দিলাম, অনেক ছবি আসছে, কোনটা তুমি? একটা গেলাম সাদা পাঞ্জাবি পরা, সামনে একটা টিভির উপর হাত রেখে বসে আছে, ওইটাকে আরেকটা ছেলে সাদা গেঞ্জি পরা, কালা প্যান্ট পরা, চুলে হাত, তুমি কোনটা? আচ্ছা, কোথায় সার্চ করেছেন সেটাও একটা ফ্যাক্ট। আমার ফেসবুক প্রোফাইলের ছবিটা আসলে এরকম ছিল, আমার ফেসবুক প্রোফাইলের ছবিটা হচ্ছে আমি গাড়ি ড্রাইভ করছি এরকম একটা ছবি আর কি। আশা করছি পেয়ে যাবেন। আমার নামের বানানটা আমি একটু বলে দিই, কনফিউশন ক্লিয়ার করে দিই, আর ওয়াই টি এইচ ও এম, আমরা যে চা খাই সেই টি, টি এইচ ও এম রিদম, আর ওয়াই টি এইচ ও এম রিদম খন্দকার হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। অ্যান্ড আর যে রিদম, এটা হচ্ছে আমার একটা নতুন পেজ, যদি কেউ চান অবশ্যই ফলো করে দিতে পারেন। আচ্ছা রিদম ভাই কেমন আছেন? দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি, ভাইয়া আমি আপনার রেগুলার লিসেনার, বাট কারো কারো মতো মেসেজ দিতে পারি না বিকজ আই হ্যাভ মাই ডিগনিটি। ওকে, আপনার বিষয়ে মিনিংফুল কিছু জানার থাকলে আপনাকে টেক্সট করি, দ্যাটস ইট। সঞ্জিদা, ও সঞ্জিদা থ্যাংক ইউ সো মাচ। আসলে সঞ্জিদার কোয়েশ্চেনগুলো খুবই ভালো লাগে এবং সঞ্জিদা এরকম আমাকে কিছু কোয়েশ্চেন করেছিল আমার মনে আছে। মানে এই এরকম কোয়েশ্চেন যখন আসে তখন মানে ভালো লাগে যে একটা মানুষের ব্যাপারে জানতে চাচ্ছে বা তার যে একটা জানার আগ্রহ, জানার ইচ্ছে, এরকমটা কিন্তু সবার ভিতরে থাকে না। যাই হোক সঞ্জিদা, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? বালিকা গানটা শোনাও, সালে আহমেদ লালমনিরহাট থেকে। ঠিক আছে, চেষ্টা করবো আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। রিদম কোথায়? সানিম কিন্তু যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। রিদম ভাই জানো, যখন কষ্ট পাশে থাকে তখন সবাই দূরে চলে যায়, তোমাকে শেয়ার করলাম রংপুর থেকে সানিম। হ্যাঁ, এটা এটা এটা আসলে একটা কি বলবো, একটা তেতো সত্য, তবে এটা এটা কিন্তু আসলে একটা রিয়েলিটি, এটা স্বাভাবিক বিষয়, আপনার এটা মেনে নিতে হবে, এটা কিছু করার নেই, এটা এটা হচ্ছে আমাদের দুনিয়ার একটা প্রাকৃতিক সিস্টেম। তারপর কোথায় ভাইয়া? ঝিরঝির করছিল তাই পাহাড়ের চূড়ায় বসে শুনছি। এসান ফ্রম পাঁচগাঁও, বাবারে এত ডেডিকেশন, থ্যাংক ইউ সো মাচ, এত এত এত কষ্ট করে।

আমাকে শুনছেন বা এত কষ্ট করে আমার সাথে যুক্ত আছেন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কোথায়, তোমার কি কখনো এমন হয়েছে তুমি তোমার বাবার সাথে কথা বলনি? আমি আমার আব্বুর সাথে কথা বলি না 7 দিন হয়। উমায়না, আচ্ছা উমায়না এর আগে লিখেছিল আই লাভ ইউ, তুমি খুব কিউট। আচ্ছা উমায়না, অনেক অনেক ধন্যবাদ, লাভ ইউ টু। আর যে ব্যাপারটা বললেন, এটা আসলে হয়, এটা স্বাভাবিক। দেখেন, আপনি যে মানুষটাকে বেশি ভালোবাসেন, যে মানুষটা আপনার বেশি ক্লোজ, যে মানুষটা আপনার সবচেয়ে কাছের মানুষ, তার সাথেই তো আপনি রাগ অভিমান করবেন, এটাই স্বাভাবিক না? তবে আমার যেটা মনে হয়, আসলে বাবা মার সাথে রাগ অভিমান করে থাকাটা উচিত না, কারণ বাবা মা সবসময় আমাদের নিয়ে যে পরিমাণ টেনশনে থাকে বা হচ্ছে তারা যতটা ভাবে, সো আমাদের সন্তান হিসেবে যেটা দায়িত্ব সেটা হচ্ছে তাদেরকে একটু নিশ্চিন্ত রাখা, তাদের বিশ্বাসটা ধরে রাখা। আপনি যা করার করেন, ইটস ওকে, টোটালি ফাইন, বাট আপনি তাদের বিশ্বাসটা একটু ধরে রাখেন, যাতে তারা একটু নিশ্চিন্তে থাকতে পারে যে ঠিক আছে, সে আছে, সে তার মতো আছে, সে ভালো আছে। আশা করছি অবশ্যই রাগারাগি করবেন না, বাবার সাথে সম্পর্ক ঠিক করে নেবেন, আর অনেক অনেক দোয়া রইল। আচ্ছা, আমি তো ভেবেছি মেসেজই পড়বেন না, আর যাক অবশেষে পড়লেন, খুশি হলাম। রিত ভাই, ঈশ্বিতা, অনেক অনেক ধন্যবাদ, আমি আছি, আমি আছি, সবার সাথেই আছি। জান্নাতুল হীরা কিন্তু আছে দেখতে পাচ্ছি। ভাইয়া জানো, গতকাল রাতে আর্জেন্টিনার ম্যাচ জেতার পর আমাদের এলাকার ছেলেরা হই হুল্লোড় বাঁশি বাজানো আর আতশবাজির আওয়াজে পুরো তুলপার হয়ে গেছে, কান ফেটে যাওয়ার অবস্থা। গতকাল রাতে আমিও খুব এনজয় করেছি পার্সোনালি, আর হচ্ছে আমরাও র্যালি করেছি, আমি গতকাল খেলা দেখেছি খিলগাতে, দেন খিলগা থেকে আমি টিএসসি গিয়েছিলাম। টিএসসি গিয়ে সেখানে যেটা দেখলাম যে সেখানেও কিন্তু হেভি একটা ক্রাউড, অ্যান্ড আর্জেন্টাইন ফ্যান যারা ছিলেন তাদের যে আসলে আনন্দ উল্লাসের যে একটা ব্যাপার, এটা আসলে মানে মাইন্ড ব্লোয়িং, বা এটা আসলে আমাদের উৎসবমুখের পরিবেশে এটা যায়। তবে আমি একটা রিকোয়েস্ট করবো যে কেউ আবার এটাকে একটু এক্সেস পর্যায়ে নেবেন না, যাতে করে আবার আশেপাশের মানুষ বা সোসাইটিতে কারো ক্ষতি হয় বা কারো কোনো সমস্যা হয়, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আছেন রংপুর থেকে সিদ্ধাতুল সিনহা কিন্তু যুক্ত হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি আপনার শো আমার খুব ভালো লাগে, ফার্স্ট কমেন্ট করলাম, আই হোপ আপনি পড়বেন। হ্যাঁ পড়লাম, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাকে এতটা ভালোবাসছেন, আর সেই ভালোবাসা দিয়ে পাগল হয়ে যাচ্ছি। আর সেই পাগলের একটা গানে চলে যাই আমরা, তাসনি মানিকার পাগলামি গানটা শুনে আসি। বন্ধুরা, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

হ্যালো লিসেনার্স, একদম শেষ পর্যায়ে চলে এলাম আজকের মিড ডে ফিলস অনুষ্ঠানের। সেই দুপুর দুইটা থেকে কিন্তু আপনারা শুনছিলেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম ছিলাম আপনাদের মাঝে, আর আশা করছি আজকে দুপুরটা সবার সুন্দর কেটেছে, ভালো কেটেছে। যদিও আজকে তেমন একটা সময় দিতে পারিনি, আজকে একটু অফিসিয়াল প্রেশারের কারণে কিন্তু আপনাদের সময় দেওয়া হয়নি ঠিক ওভাবে, তবে চেষ্টা করেছি যতটুকু সম্ভব থাকার। আর কথা বলছিলাম কিন্তু আর্জেন্টিনার খেলা নিয়ে। আর্জেন্টিনা যে খেলা দিয়েছে গতকাল, দুর্দান্ত একটা খেলা ছিল। এখন কেউ যদি ভেবে থাকেন যে রিদমের পার্সোনাল টিম বা রিদম পার্সোনালি সাপোর্ট করছে, ইটস ওকে, রিদম আজকে একটু ভাবি আছে। যাই হোক, দুষ্টামি করছিলাম। আসলে গতকাল কিন্তু ভালো খেলেছে, খুব ভালো খেলেছে আর্জেন্টিনা, এটা আসলে বলা লাগে। এটা আমার মনে হয় এটা আসলে আপনি যেই দলের সাপোর্টারই হন না কেন, এটা কোনোভাবেই কিন্তু আসলে অস্বীকার করার মতো না। আচ্ছা যাই হোক, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা সেই শুরু থেকে আজকে আমার সাথে যুক্ত ছিলেন এবং হচ্ছে আমাকে মেসেজ করেছেন, আমার সাথে আমাকে টেক্সট করেছেন, আমাকে নাম্বারে মেসেজ করেছেন, ফেসবুকে যুক্ত ছিলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এত ব্যস্ততার মধ্যে যুক্ত থাকার জন্য। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ পর্যায়ে কিছু মেসেজ একটু পড়ব। দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু মারিয়া মাহি যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। আচ্ছা, ওই দিন মানে বৃহস্পতিবার বলেছিলে আগে আসলে নাকি ঝগড়া করতে, তো কি এখন শুরু করবো নাকি? তুমি শুরু করবা। আচ্ছা, ঝগড়া করতে তো টপিক লাগে, তো তোমার সাথে ঝগড়া কি রুড নাকি কিউট টপিক নিয়ে করবো বলো তো? আচ্ছা, ঝগড়া করবো না, যদিও শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার মেসেজটা একটু পরেই দেখেছি আমি মাহি। তবে আমার মনে হয় আগামীকাল আপনি একটু সময় করে আগামীকাল দুপুর 2টা বাজে হাজির হয়ে যাবেন। কালকে মাহি আপনার সাথে জমিয়ে একটা ঝগড়া করব। আচ্ছা যাই হোক, তারপর দেখতে পাচ্ছি ফেসবুকে কিন্তু অনেকেই যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সবাই আমার সাথে যুক্ত ছিলেন, মেসেজ করেছেন। সামান্তা শাহানুর কিন্তু যুক্ত হয়ে গেছিল এবং সামান্তা শাহানুর কমেন্ট করেছে যে আমি কাল রাত থেকে চিন্তা করছি আপনি আজ ভালো থাকবেন, কারণ কাল তো আর্জেন্টিনা জিতলো। আমি খেলা দেখিনি তবে নিউজ ফিড দেখে বুঝেছি। হ্যাঁ, এটাই আসলে আর্জেন্টিনা জিতলে এটা পরিবেশেই বোঝা যায়। আচ্ছা যাই হোক, নাম্বারে কে কে আছে একটু দেখে আসি। হাই রিদম, আমি মিতালি রংপুর থেকে শুনছি, কেমন আছো? মিতালি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর কোথায় ভাইয়া মনটা খারাপ? আচ্ছা, রাফিয়ার মন খারাপ কারণ তোমাকে শুনতে পারিনি কেন? আজকে আমাকে শুনতে পারেননি কেন? আমি তো ছিলাম দুপুর 2টা থেকে ছিলাম আপনাদের মাঝে। আচ্ছা, শারমিন আক্তার আছে আমার সাথে দেখতে পাচ্ছি। ভাইয়া FM রেডিওতে 2টা শারমিন কেন? আমি দ্বিতীয়। আচ্ছা হ্যাঁ, দুজন শারমিন আছে, একজন শারমিন তো আমাকে আবার হচ্ছে জানু জানু বলে ডাকে আর কি। বলো আমার এজ কত বলে ছিলাম না, বলতে পারলে আর শুনবো না, আর আমার রাগ অনেক যার কারণে আমি ফ্রেন্ডকে মেরে হাত কেটে ফেলেছিলাম, ও সারা জীবন আমাকে মনে রাখবে বলেছিল। উমায়না, বাবারে এত মারামারির অভ্যাস থাকলে তারপর সমস্যা। কোথায় ভাইয়া, আর কখনো মেসেজ করবো না, চলে গেলাম, খোদা হাফেজ। আচ্ছা, বিদায় টিদায় নিয়ে চলে গেছে, এত রাগ করে মানে কি একটা অবস্থা। আমার দিকটা তো একটু বুঝতে হবে যে আমি কেন পড়লাম না বা কেন পড়ছি না, এই ব্যাপারটা তো একটু বুঝতে হবে। যাই হোক, সামারা আশা করছি ব্যাপারটা বুঝবেন এবং রাগ করে থাকবেন না। কোথায় ভাইয়া, শো তো 4 দিন করেন, কি কি বার? আচ্ছা, সোমবার মঙ্গলবার বুধবার হচ্ছে মিড ডে ফিল, দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত অনলি অন ঢাকা FM 90.4। বৃহস্পতিবার বিকাল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত উইকেন্ড বাজ অনলি অন ঢাকা FM 90.4। অ্যান্ড যারা আমাকে সকালের মুহূর্তে শুনতে চান, সকালের মুহূর্তে আমার সাথে আড্ডা দিতে চান, তারা চলে আসতে পারেন রেডিও আম্বার 102.4 FM এ, যেখানে আমি এক কাপ চা নিয়ে সকাল 8টা থেকে হাজির থাকি 11টা পর্যন্ত। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আরও একজন রাগ করেছেন, মেসেজ করবো না, বাদল রংপুর থেকে। রিদম ভাই এখন সরি, কেমন আছেন? সিয়াম রংপুর থেকে, সিয়াম আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, কে আছেন। হ্যালো রিদম, কেমন আছো? ব্ল্যাক পিঙ্কের শাট ডাউন সংটা প্লে করো প্লিজ। হুমায়রা চট্টগ্রাম থেকে, হুমায়রা চেষ্টা করবো অবশ্যই। তারপর দেখতে পাচ্ছি জানবি কিন্তু যুক্ত হয়ে গেছে সিলেট থেকে। হ্যালো আর জি রিদম, হ্যালো। তবে জানবি আমার নামের বানানটা ভুল হয়েছে, আপনি পুরোটা ঠিক লিখেছেন, বাট আই হবে না, আর ওয়াই হবে, YTHOM। ভাইয়া আমি HSC 26, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অনেক অনেক দোয়া রইল, আমার স্টুডেন্ট ফ্রেন্ড যারা আছেন সবার জন্য সবসময় দোয়া করি, আপনারা ভালোভাবে পড়ালেখা করেন, ভালোভাবে এক্সাম দেন। রিফা যুক্ত আছে দেখতে পাচ্ছি, কোথায় আপনার শো শুনি বাট আমি কখনো SMS দেই না, আজ প্রথম SMS দিলাম, খুব ধন্যবাদ, আশা করছি এখন থেকে সবসময় রেগুলার যুক্ত থাকবেন আমার সাথে। জিনিয়া কিন্তু আছে, জিনিয়া লিখেছে আর যে তোমার কি মন খারাপ।

কথা বলছো না বেশি, এমন এমনি মনে হলো তাই বললাম। আচ্ছা, মন খারাপের ব্যাপার কি বলবো, এই তো আছি আর কি, কোনোরকম মিলিয়ে ঝিলে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি হিমু কিন্তু যুক্ত, সরি হিমু না, রূপা যুক্ত হয়ে গেছে। হিমু তো হচ্ছে আমি, আমার রূপা যুক্ত হয়ে গেছে। কেমন আছো? আজকে মনটা ভালো না, আমি সবসময় বেশি বুঝি। মোস্ট প্রবলি আজকে আমার লাস্ট চান্স ছিল তাকে দেখার, বাট আমি একটু বেশি বুঝে লেট করে ফেলেছি, ভালো লাগছে না। তারপর আবার আমাদের এক্সামে ছেলে মেয়ে আলাদা আলাদা রুমে সিট প্ল্যানিং করেছে, এখন তো তাইলে তারে আরও দেখতে পারবো না। এত এত এত দেখা দেখির কিছু নেই, যদি ভালোবাসা যদি মনে থাকে তাহলে এটাই অনেক কিছু। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি তাহলে, আবারও আগামী দিন চলে আসবো দুপুর 2টা বাজে আপনাদের মাঝে মিড ডে ফিলস নিয়ে। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা এখন যে গানটা দিয়ে বিদায় জানাবো আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের ঈশান মজুমদারের করা একটা গান, গুলবাহার। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, বেশ সুন্দর একটা গান। তো এত কথা না বলে গানে চলে যাচ্ছি, বিদায় জানাচ্ছি। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: destination, Ag Station.
1: স্যার আসবো?
2: হুম, আসুন।
1: জি স্যার। স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
0: ঢাকা মেট্রো 9040।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। চারিদিকে ফিফা ওয়ার্ল্ড কাপের একটা উত্তেজনা, এবং এর মধ্যে কিন্তু আবার মানে সবচেয়ে জনপ্রিয় যে দলটি আর্জেন্টিনার খেলা কিন্তু গতকালকে আমরা দেখে ফেললাম, এবং আরো একটি জয় আমরা দেখলাম, আরো ম্যাজিক দেখলাম আমরা মেসির সাথে সাথে, অস্ট্রিয়ার চমৎকার ডিফেন্স এবং তার পরবর্তীতে ফ্রান্সের খেলাও কিন্তু আমরা দেখলাম। সো একের পর এক খেলা কিন্তু জমে উঠেছে। তো আপনার কি মনে হয় এবার ওয়ার্ল্ড কাপ কে নিবে বা কে বেশি মানে গোল দিবে? কারণ মেসি অলরেডি তো মানে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছে, এখন সেই লাইনে আছে হচ্ছে এমবাপ্পে। সো দেখা যাক আসলে কি হয়। আপনার কি মতামত খেলাধুলা নিয়ে সবকিছু জানাতে পারেন। এর মধ্যে যারা যুক্ত হয়ে গেছেন, সুমাইয়া সিফা, আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে। থ্যাংক ইউ সুমাইয়া সিফা, অনেকদিন পরে দেখলাম আপনাকে। কই ছিলেন আপনি এতদিন বলেন তো? খেলা দেখতে গেলেন নাকি ইউএসএতে? আচ্ছা, এদিকে আছে হচ্ছে আমাদের বন্ধু অমৃত বোস, যুক্ত হয়ে গেছেন কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ বিকাল, শুভ বিকাল অমৃত বোস। খেলা দেখেছেন কালকে, কি অবস্থা বলেন? যাই হোক, সবকিছুর মধ্যেই অবশ্যই আপনি আমাকে কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 01841904904, এবং ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ilovedhakafm। তো আর্জেন্টিনা জেতার কারণে আমাদের সবারই তো অনেক ভালো লাগছে, কিন্তু কিছু কিছু মানুষের আবার এই যে পরবর্তী গানের শিরোনামটা আর কি ভাল লাগে না, এরকম টাইপের। যাই হোক, সভ্যতার গান ভালোবাসি তোমাকে থেকে ভাল লাগে না, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সমুদ্রটা আর গানে সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ফ্রয় ঢাকা মেট্রো 9040 নিয়ে সিফাত আপনার সঙ্গে আছি। খেলাধুলা নিয়ে কথা হবে বলছিলাম, তো খেলাধুলা নিয়ে কিন্তু কথা হবে। অনেক বন্ধুরা অলরেডি অনেক কথা লিখে ফেলেছেন, তবে তার আগে যেটা বলতে হয় সেটা হচ্ছে অলরেডি লিও মেসি, তিনি কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যক গোলদাতা হিসেবে বিশ্বকাপে আছেন এখন, যদিও তার ধারে কাছে কিন্তু এমবাপেও আছেন এবং এমবাপে গত ম্যাচেও কিন্তু দুটি গোল করেছে। সো এমবাপে যদি তার গোলের ধারাবাহিকতা এভাবে রাখে তাহলে কিন্তু মেসিকে আসলে ক্রস করা সম্ভব এই রেকর্ডের দিক থেকে। বাকিগুলোর জন্য আসলে সম্ভব না এটুকু শিওর, কারণ মেসি মানে আমার পছন্দের দল এই জন্য বলছি না, এটা আমার মনে হয় যে অন্য দলের মানুষও এটা বলতে বাধ্য যে আসলে তার যে খেলার জাদু, এই খেলার জাদুতে যে কোনো ফুটবল প্রেমী আসলে মুগ্ধ হতে বাধ্য। যেটা গতকালকে আমরা দেখেছি যে একটা পেনাল্টি মিস হলো, আমাকে লিখেছেন অবশ্য লামিয়া জান্নাত যে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, আমিও যুক্ত হয়ে গেছি রংপুর থেকে। আর্জেন্টিনার দল জেতার পরে আপনার অনুভূতি কেমন ছিল কাল রাতে জানাবেন, পুরো সময় আপনার সাথেই যুক্ত থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ লামিয়া জান্নাত, অবশ্যই অনুভূতি অনেক বেশি পরিমাণ ভালো। এবং মানে যখন পেনাল্টিটা হচ্ছিল তখন কেন জানি মনে হচ্ছিল যে না পেনাল্টিটা আসলে হবে না ঠিকঠাক মতো, কারণ মেসি আসলে পেনাল্টিতে খুব বেশি ভালো না, আর এটা হচ্ছে বাস্তব কথা। দ্বিতীয় কথা হচ্ছে তিনি যখন পেনাল্টি মিস করলেন তখন আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে এখন এই জিদ্দে আরও কয়েকটা দিবে গোল, এবং তিনি যখন আসলে 75 মিনিটসের পরেও যখন তাকে উঠানো হচ্ছিল না মাঠ থেকে তখন আমি বুঝে গিয়েছিলাম যে না তার আরেকটা নিয়ত আছে গোল দেওয়ার, এবং ফর্চুনেটলি সেটা 95 মিনিটসে কিন্তু তিনি কভার করেছেন মানে দুটি। আর যদি পেনাল্টিটা হয়ে যেত তাহলে আরেকটা রেকর্ড হয়ে যেত যে পরপর দুটি ম্যাচে তিনি মানে হ্যাট্রিক করলো। সো এটা আসলে থ্যাংক ইউ জানাতে হয় অবশ্যই লিও মেসি তো অবশ্যই, সাথে পুরো আর্জেন্টিনা টিমকে, কারণ লিও মেসি তো বল পাওয়ার পরে যে তারপরে হয়তোবা তিনি তার টেকনিকটা খাটাচ্ছেন, কিন্তু এত সুন্দর ডিফেন্সের পরে এত সুন্দর গোলকিপিং এর পরে সেটা মেসি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই তেমন একটা অভিজ্ঞ দল দরকার ছিল, যেটা আমরা গত ওয়ার্ল্ড কাপ থেকে দেখে আসছি আর্জেন্টিনা সেই দলটা কিন্তু হয়ে গেছে। সো এটা আসলে মেনটেন করতে হবে। আর ফ্রান্সকে নিয়ে যদি কথা বলতে হয়, ইরাকের সঙ্গে যে খেলাটা ছিল সেখানে আসলে ফ্রান্স নিঃসন্দেহে এগিয়েই ছিল, এবং ফ্রান্সের যে স্পিড এবং তাদের এমবাপ্পে ডেম্বলে তাদের যে খেলার ধরন সেটা অসাধারণ, সেটা আসলে বলার কোনো কিছু নাই। এবং আমি সবসময় ভয়ই থাকি যে আসলে কখন দৌড় দিবে, আপনি খেয়াল করবেন যে তারা আসলে একভাবে এমবাপ্পে দৌড় শুরু করে একটা স্পিডে, কিন্তু যখন পায়ে বল পায় এবং গোল করার নিয়ত নিয়ে যখন তিনি সামনে আগাতে থাকেন তখন তার ধারে কাছেও কেউ যেতে পারে না তার স্পিডের কাছে। সো এটা একটা প্লাস পয়েন্ট এমবাপ্পের, এবং এমবাপ্পের যেহেতু বয়সও কম সেক্ষেত্রে তার অনেকগুলো রেকর্ড করার কিন্তু বাকি আছে। সো বেস্ট অফ লাক এমবাপ্পে, এবং সাথে সাথে ইয়ামাল আছে স্পেনের, দেখা যাক তার, তিনি অবশ্যই এই পর্যন্ত কোনো ম্যাচই 90 মিনিটস খেলেনি, সো আশা করি সামনে ফাটিয়ে দিবে আর কি, এরকম একটা অবস্থা। তৌহিদুল ইসলাম আমাদের সঙ্গে আছেন বনশ্রী থেকে, শুনছি ওস্তাদ কেমন আছেন, ওস্তাদ ভুলে গেলেন নাকি? না না না ভুলি নাই, তৌহিদুল ইসলাম আছি আপনার সাথে পুরোটা সময় জুড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সঙ্গে থাকার জন্য। এবং এদিকে আছেন আমাদের বন্ধু, কি খবর বদ্দা কম আসুন, দেরিতে জয়েন করলাম, এটা হচ্ছে আমাদের নিজু, স্বাগত জানাচ্ছি আপনাকে, কোনো সমস্যা নেই, খুব বেশি দেরি হয় নাই, সঙ্গেই থাকেন, চমৎকার গানগুলো উপভোগ করতে থাকেন। যে গানটা শুনবো গীতানিতা মোরা বাই মাইলস জিমেনেজ, সো শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4 এর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো, চলো এখনি।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

ঢাকা এফএম 90.4 এ প্রথম ঘন্টায় আছি, ঢাকা মেট্রো 9040 তে। আপনি চাইলে আমাকে লিখতে পারেন আমাদের ফেসবুকের পেজে, অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ilovethakafm, এবং চাইলে আমাকে হোয়াটসঅ্যাপও লিখতে পারেন 01841904904। বলছিলাম পরের ম্যাচগুলোর কথা, যে ফ্রান্স অ্যান্ড ইরাকের যে ম্যাচটা ছিল সেখানে ইরাককে যেটা আমি দেখেছি, ইরাক কিন্তু আসলে তেমন বেশি একটা সুবিধাই করতে পারেনি কালকে ফ্রান্সের সঙ্গে। এবং আমি দেখছিলাম যে স্ট্রাইকার যখন ইরাকের মানে ফ্রান্সের দিকে যাচ্ছিল গোল করার জন্য, তখন তারা দৌড়ে কোলে উঠতে পারছিল না, কারণ ফ্রান্সের যেই স্পিড সেইখানে আসলে ধরা খেয়ে যাচ্ছিল ইরাক, এবং তাদের অনেকগুলো টেকনিক। নিঃসন্দেহে ফ্রান্স ফেভারিটে আছে, তো সেই ক্ষেত্রে তার মধ্যে যেখানে হচ্ছে ড্যাম্বেলে, তারপরে হচ্ছে আপনার এমবাপের মতো প্লেয়াররা আছে এত স্পিডি, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ভয় তো থাকেই। তো এইবারও কিন্তু চান্স আছে ফ্রান্সের, এবং জার্মানি, তারপরে আর্জেন্টিনার কথাও বলবো, এই দলগুলো কিন্তু এখনো ফেভারিট আছে। কিন্তু তার মানে এই না যে না তারাই ওয়ার্ল্ড কাপ নিবে, এমনও হতে পারে যে নতুন যে দলগুলো আছে তারাও কিন্তু একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। কারণ কেপ ভার্দের খেলাও নিশ্চয়ই আপনি দেখেছেন, কেপ ভার্দে কিন্তু অসাধারণ খেলেছে, লাস্ট ম্যাচটাতেও মনে হয় ড্র করেছে সম্ভবত আর জিতেছে, আমি এই মুহূর্তে আমার ফলাফলটা মনে নেই। তবে এই মুহূর্তে যে ফলাফলগুলো আছে সেটা হচ্ছে নরওয়ে এবং সেনেগালের যে খেলাটা ছিল গতদিন, মানে আজকেই আর কি, সেইখানে কিন্তু ফুল টাইমের পরে দেখা গেছে যে নরওয়ে জিতে গেছে। সেনেগালকে নিয়ে আসলে অনেক আশা ছিল, কিন্তু সেনেগাল আসলে ফার্স্ট ম্যাচটা পড়েছে জার্মানির সঙ্গে, সম্ভবত জার্মানির সঙ্গে ছিল। এনিওয়ে সেনেগাল গত ম্যাচেও আসলে তেমন একটা সুবিধা করতে পারে নাই, আর নরওয়ের সঙ্গে তো পারেই নাই। নরওয়েতে আবার আছে হচ্ছে হল্যান্ড, সো হল্যান্ড তো আরেকটা ডেঞ্জারাস জিনিস। সো এবার তিনি আসলে, গতবার আমরা তাকে পাইনি ওয়ার্ল্ড কাপে, এইবার পেয়েছি। এবার কিন্তু তিনি প্রথমে এসে কিন্তু ফার্স্ট ম্যাচে কিন্তু দুটি গোল করে ফেলেছেন, এবং এই ম্যাচটি আসলে আমার এমন একটা টাইমে পড়েছিল যে আমি আসলে দেখতে পারিনি, তবে হাইলাইটস অবশ্যই দেখে নিব। ফলাফলগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি, জর্ডান এবং আলজেরিয়ার যে খেলাটা ছিল সেখানে কিন্তু জর্ডান হেরে গেছে, এবং আলজেরিয়া 2 গোলে কিন্তু জিতে গেছে। জর্ডান একটা দিয়েছিল, এবং জর্ডানের পরবর্তী ম্যাচ কিন্তু 28 তারিখ, মানে আর্জেন্টিনার সঙ্গে একটা ম্যাচ আছে যেটা হচ্ছে 28 তারিখ, খুব সম্ভবত সকাল 8টায়, তো সেটাও একটা কঠিন সময় হয়ে গেছে, যদি অনেকে অফিসে যেয়ে দেখতে পারবে। তবে আরেকটা ম্যাচ আছে সেটা হচ্ছে রাত 11টায়, সবার দেখার আসলে একটা কিউরিসিটি এখানে আছে, সেটা হচ্ছে পর্তুগাল এবং উজবেকিস্তান। পর্তুগালে আসলে সবাই রোনালদোকে খুঁজে ফিরছে, CR7কে, কিন্তু CR7-এর কিছুই আসলে আমি খুঁজে পাইনি। CR7-এর সেই জৌলুস, সেই তার স্পিড, তার খেলার ওইটা, সেটা আমি আসলে পাইনি। অ্যাজ এ ফ্যান হিসেবে বা অ্যাজ এ দর্শক হিসেবে আমি আসলে তেমন স্পেশাল কোনো কিছুই দেখি নেই, দুঃখিত পর্তুগাল ফ্যানদের জন্য। তো সেক্ষেত্রে আশা করবো যে আজকে রোনালদো হয়তো বা তার খেলাটা দেখাবে, আর যদি না দেখাতে পারে ব্যাড লাক আসলে তার এটা। তো কথাবার্তা তো হচ্ছে, হতে থাকবে, আমাদের এই কথাবার্তা চলতেই থাকবে। এখানে অর্চনা রায় আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন লালমনিরহাট থেকে। ভাইয়া, অ্যাপে কেমন যেন শোনা যাচ্ছে, কথাগুলো ভালো করে শোনা যাচ্ছে না, কি বলেন? বাকিগুলো শোনা যায়, মানে গান শোনা যায়, দেখেন তো একটু ট্রাই করে চলে আসে। অর্চনা রায় আমাদের সঙ্গে ফেসবুকে আছেন, চলে এসেছি, সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অঙ্কুর বড়ু আছেন, শুভ বিকেল সিবাদ ভাইয়া, কেমন আছেন? আমি অঙ্কুর বড়ু, ধানমন্ডি থেকে শুনছি আপনাকে। ভাইয়া, গতকাল মুকুল ভাইয়ের প্রোগ্রামে মুকুল ভাইয়ের জায়গায় সিফাত ভাই লিখে ফেলেছি, তাই মুকুল ভাই আমাকে বলে ব্রাজিল সাপোর্ট করি। ওকে, আচ্ছা, আমার মাথা ঘুরে গেছে। ওকে, বলেন নাই পরে যে আসলে ভুলে লিখেছিলেন। যাই হোক, মুকুল ভাই তো কালকে জার্সি পরা ছিল একেবারে, এবং মুকুল ভাইকে বেশ কিছু

ব্রাজিলিয়ান ফ্যান তাকে ধরেছিল। তো খুব ফর্চুনেটলি সেই খবরটা আমি পাই এবং সেখানে যে আমাদের একটা মোটামুটি আমরা সেভ করে নিয়ে আসি যেহেতু আর্জেন্টিনার দলের, তো সেক্ষেত্রে আমার তো একটা একটা দায়িত্ব, তাই না? আর কিছু কিছু দল আছে তাদের খেলা না থাকলেও তারা চিৎকার চেঁচামেচি করে, কোনো দলের নাম বলবো না আর কি, এমনি বললাম। রিয়া আছেন, ভালো আছেন ভাই? আমি সিলেট থেকে। রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আতিকুল ইসলাম আছেন ভাই, কি তরফি তো ব্রাজিলই নেবে। ওকে ঠিক আছে নিক, অনেক অনেক শুভকামনা ব্রাজিলের জন্য। ব্রাজিল নিলেও ভালো হবে, তাদের হ্যাক্সা কমপ্লিট হবে, কিন্তু এটা তো আসলে শুধুমাত্র বললে হবে না, এটা আসলে মাঠে দেখাতে হবে। ব্রাজিলের এই পর্যন্ত আসলে ব্রাজিলের যে নান্দনিক খেলা সেটা আসলে আমরা দেখি নাই, টু বি অনেস্ট। তো এটা সেকেন্ড ম্যাচে তারা তিনটা গোল করেছিল, আশা করি এই কন্টিনিউটিতে তারা সামনেও রাখবেন, তাহলে হয়তো বা একটা সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ আসলে এটা ওই কমেন্ট পর্যন্তই থাকবে যে ভাই ট্রফি। ও আচ্ছা, আপনি তো ট্রফি লিখেন না, আপনি লিখেন টর্ফি। হ্যাঁ, টর্ফি আলাদাভাবে নিতে পারে, কিন্তু ট্রফি নিতে গেলে আরও খেলতে হবে বন্ধু আতিকুল ইসলাম। যদি ট্রফি নিতে যায় তাহলে ব্রাজিলকে আসলে ওই ওই মানের খেলাটাই খেলতে হবে, আর যদি ট্রফি নিতে যায় তাহলে আসলে যে কোনো ঘরে বসে ট্রফি সে জিততে পারে। তহিদুল ইসলাম আমাদের সঙ্গে এখনো আছেন, ধন্যবাদ সবাইকে। আমাদের কথাবার্তা আরও চলবে, তবে এই মুহূর্তে যে গানটিতে যাবো সেটা হচ্ছে তন্ময় তানসেনের গান আজ কথা ছিল। শুনতে থাকুন, সঙ্গী থাকুন।

মাইন্ড চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

যাই হোক, পরন্ত বিকেলের শুভেচ্ছা। পরন্ত বিকেল মানে আর কিছুক্ষণ পরেই, কিছুক্ষণ পরে না, মোটামুটি ভালোই একটা সময় আছে এর মধ্যে। গরমের দিনে একটা ব্যাপার হয় যে বিকালটা একটা পাওয়া যায়, একটা বড় বিকাল পাওয়া যায়। আর শীতের দিনে অবশ্যই এটা কমে আসে, যেহেতু দিন ছোট হয়ে আসে, তো সেই ক্ষেত্রে রাতটা বড় হয়ে যায় এবং ঠান্ডাটাও বেশি পড়ে। তো ঠান্ডা হোক গরম হোক, যেটাই হোক, ঢাকা এফএম 90.4 আপনার সঙ্গে আছে। আর এই মুহূর্তে সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। খেলাধুলা নিয়ে যেহেতু কথা হচ্ছে, খেলাধুলা নিয়ে ইনফরমেশন দিব আপনাকে। যেমন ধরেন আর্জেন্টিনার জন্য যেমন সুসংবাদ যে আমরা পরবর্তী ম্যাচে চলে গেছি, আবার দুঃসংবাদ হচ্ছে যে রোমেরো কিন্তু কালকে ইনজুর্ড হয়েছে। এবং আপনি খেয়াল করবেন যে মাঝখানে তারা একটু ক্রেজি হয়ে গেছিল অস্ট্রিয়া, এবং তারপরে অনেক মারামারি হয়েছে। মারামারি অনেক না, মানে ইচ্ছা, কিছু কিছু ইচ্ছাকৃত ভাবে ছিল, এটা বোঝা যাচ্ছিল যখন রিপ্লাই গুলো দেখানো হচ্ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু রোমেরো আসলে আঘাত পায়, মেসির উপরও অ্যাটাক হয়। তোর লিসান্দ্রো মার্টিনেজ, তিনিও কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই মানে আহত হন। তো সেই ক্ষেত্রে তারপর কিন্তু আমরা দেখি যে ওতামেন্দিকে তিনি কিন্তু নেমেছিলেন। এবং রোমেরোর যে ব্যাপারটা, রোমেরো কিন্তু হাঁটুর চোটে আক্রান্ত হয়ে ম্যাচের মাঝপথে তিনি আসলে বসে পড়েন, বাধ্য হন আর কি। তো তার চোট কতটা গুরুত্বপূর্ণ, মানে গুরুতর, তা এখনো কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। সেটা হয়তো বা আরো কিছুদিন ওয়েট করার পরে মোটামুটি বোঝা যাবে যে আসলে আগামীকাল অথবা পরশুর মধ্যে পরীক্ষা নিরীক্ষা করার পরে বোঝা যাবে যে তিনি পরবর্তী ম্যাচটা খেলতে পারছেন কিনা। যদি খেলতে না পারে, সেটা কিন্তু একটা আসলে আর্জেন্টিনা দলের জন্য আসলে একটা কি বলবো, একটা স্যাড নিউজ। কারণ রোমেরো আসলে একজন বিশ্বস্ত ডিফেন্ডার, তো সেই ক্ষেত্রে তিনি না থাকলে একটু উইক তো থাকবেই। তারপরে ওটামেন্দি যেহেতু আছে এবং স্ক্যালোনি নিশ্চয়ই সেরকম একটা প্ল্যান করেই রেখেছেন, তো তারপর আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে না হচ্ছে। সো ব্যাড নিউজ, মানে গুড নিউজ যেমন আছে, ব্যাড নিউজও আছে। এখন লেটস সি কি হয়। আর ওদিকে ব্রাজিলের কথা যদি বলি, আমরা নেইমারকে এখনো মাঠে দেখিনি, তবে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক ওয়েট করছি নেইমারকে মাঠে দেখার জন্য। কারণ বহুদিন তার আসলে খেলা দেখা হয় না, তিনি ইঞ্জুরিতে বেশি থাকেন, সো সেই ক্ষেত্রে অনেক খেলাই আমরা আসলে দেখতে পারি না। এবং এই ওয়ার্ল্ড কাপে হয়তো বা আমরা সবচেয়ে এই ভালো ভালো প্লেয়ারগুলোর খেলা দেখছি, মানে পুরনো যারা একটা লং টাইম ধরে আসলে শাসন করছেন, যেমন লিওনেল মেসি, তারপরে ক্রিশ্চিয়ানো রোনালদো। আসলে আমার প্রথম ম্যাচ দেখে টু বি অনেস্ট আমার আসলে মনে হয়নি তিনি ফর্মে আছেন বা তিনি আসলে খুব ভালো খেলছেন, এরকম মনে হয়নি। তো এই ম্যাচে দেখার পর হয়তো বা বোঝা যাবে যে আসলে, কারণ এক ম্যাচ দিয়ে তো জাজ করা যাবে না, এই ম্যাচটা দেখলে হয়তো বা বুঝতে পারবো। তবে আমি ফটো কার্ড দেখছিলাম, আমি জানি না এটা কতটুকু আছে, যেহেতু এটা জানি না, কনফার্ম না, তো সেই বিষয় নিয়ে কথা বলার দরকার নেই। এই জায়গায় অঙ্কুর বড়ুয়া আছে আমাদের সঙ্গে আছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম শুভবিকাল সৈয়দ ভাইয়া, কেমন আছেন? আচ্ছা ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টটা পড়ে দেওয়ার জন্য। তারপর ব্রাজিলের অনেকগুলো পতাকা, তো শুভকামনা এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আচ্ছা সিফাত ভাই, সিফাত কি খবর? পরশু এক্সামের টেনশনে কোমায় চলে যাচ্ছি। আচ্ছা আমি ঘুমেও শান্তি নাই, ওকে, কি এমন হলো? আচ্ছা তোমার পড়াশোনা কোথা থেকে? তাসনুবা ফ্রম রংপুর। পড়াশোনা মানে কোন পড়াশোনা কোথা থেকে? স্কুল থেকে স্কুলের পড়াশোনা, কলেজ থেকে কলেজের পড়াশোনা, ভার্সিটি লেভেলে ভার্সিটির পড়াশোনা, ওইভাবে, মানে আপনি কোনটা এক্সাক্ট জানতে যাচ্ছেন সেটা হচ্ছে বিষয়। আর আর কিছু মানুষ মরে যায় 25-এ, এই গানটি আমার ফেভারিট গান, থ্যাংকস এ লট, থ্যাংকস, এত ভালো লাগে যে কি বলবো, রাইট? তাসনুবা, এটা আমারও খুব পছন্দের গান এবং গানটার আসলে লিরিকটা এত সুন্দর যে আসলে সবার জীবনের সঙ্গেই মিলে যাবে, যে একটা মানুষের শৈশব থেকে কিভাবে এসে একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় এবং সেই সময় যে একটা মৃত্যু হয় শৈশবের, তো শৈশব কৈশোরের, তো সেই সেটা নিয়ে এবং খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন এই গানটি। তো চমৎকার এই গানটি, আমারও খুব ভালো লাগে, ভালো লাগলো, আপনারও ভালো লাগে। এই আর এখানে আছে, এখানে আমাদের বন্ধু কি লিখেছেন দেখি, অস্ট্রিয়া খুব অ্যাগ্রেসিভলি খেলেও গোল করতে পারেনি, এমনকি মারামারি করেও। ইয়েস, এটা আর একটা, এটাও কিন্তু একটা ট্রিক্স, মানে ফুটবলের এটাও কিন্তু একটা ট্রিক্স যে মানে মনোবল ভেঙে দেয়া, যে আগে একটু যদি মারামারি করে, মারামারি করার পরে স্বাভাবিকভাবে জিদ উঠে যাবে এবং রাগ করলে ভুল বেশি হয়। কিন্তু আর্জেন্টিনা যেহেতু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, মানে বর্তমানে তারাই চ্যাম্পিয়ন হিসেবে আছেন, এটা হয়তো বা মানে ফাইনালের পরে যে ডিসাইড হবে যে নতুনভাবে কে হচ্ছেন, তো সেই ক্ষেত্রে আসলে তারা এই ব্যাপারে অনেক অভিজ্ঞ যে কে আসলে কি কারণে মারছে এবং কি কারণে মনোবল ভাঙার চেষ্টা করছে বা মনোবলকে স্ট্রং রাখতে হবে কিনা, এই ব্যাপারে তারা কিন্তু অনেক অভিজ্ঞ। সো সেই ক্ষেত্রে তো তাদের আসলে এটা কাজে দিবে না, এটাই সবই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, লিওনেল মেসিকে নিয়ে এই পর্যন্ত অনেকগুলো কোচ অনেক ধরনের প্ল্যানিং করেছে তাকে আটকানোর জন্য, অনেক কিছু করার জন্য, বাট আনফর্চুনেটলি আসলে কোনো প্ল্যানই কার্যকর হয়নি, সব প্ল্যানই ধরা খেতে হয় সবাইকে। এটা হয়তো বা ফ্যানদের ভালোবাসা এবং সৃষ্টিকর্তার ইচ্ছা, সব কিছু মিলেই এটা হচ্ছে। যাই হোক, একটা গানে চলে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে তবু আসুনি তুমি বাই বিসর্গ কল্লোল। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা এফএম।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা মেট্রো 9040

ঢাকা মেট্রো 90.40 নিয়ে আপনার বন্ধু সিফাত আছে। এর মধ্যে অনেক বন্ধুরা অনেক কথাবার্তা লিখছেন, আমি গান শুনছিলাম, গান ফিল করছিলাম আর বন্ধুদের কথাবার্তাগুলো পড়ব করে চিন্তা ভাবনা করছিলাম। তো এখন সময় চলে আসলো কথাগুলো পড়ার। আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন। আচ্ছা, নিজু মনে হয় লিখেছেন কিছু একটা, নিজু কি লিখেছে, আমি যদি এই পরিমাণ টাকা পাইতাম আমি, আচ্ছা একটা ছবি দিয়ে তারপরে লিখেছেন কোন পরিমাণ টাকা, টাকার পরিমাণ দেখতে পাচ্ছি না, যাক না দেখাই ভালো, টাকার পরিমাণ দেখলেই লোভ লাগবে, বাদ দিই। আচ্ছা, আরো আছেন আমাদের সঙ্গে, আরে বলে সিফাত কি খবর, আচ্ছা আরে বলেছি যে তোমার পড়াশোনা কোথা থেকে, মানে তোমার কি এম এ কমপ্লিট হয়েছে, এটাই বলছি, না এম এ কমপ্লিট হয়নি, আমার হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট, আর হচ্ছে তারপর আমি আর যুক্ত হইনি আর কি, তো আমি তারপরে বিশ্ব থেকেই পড়াশোনা করার চেষ্টা করছি আর কি, বিশ্ব মানে পৃথিবী থেকে সবার কাছে, যে আপনার কাছ থেকে শিখছি। আচ্ছা, এখানে আছে হচ্ছে আমাদের বন্ধু আর কি অঙ্কুর বড়ুয়া, অঙ্কুর বড়ুয়া তো ধানমন্ডির মানে ধানমন্ডি থেকে আছেন এবং ব্রাজিলের পতাকা দিয়ে ভরে ফেলেছেন, শুভকামনা অনেক অনেক। আর এদিকে আছেন আমাদের বন্ধু, আসসালামু আলাইকুম সিফাত ভাইয়া, আমি মারিয়া রংপুর থেকে, কেমন আছো তুমি, জানো তোমাকে এই শোটাতে কেন জানো একটু রাগি রাগি, আচ্ছা লাগে তাই আমি মাঝে মাঝে টেক্সট করতে ভয় পাই, যাই হোক হ্যাঁ ভয় পাই কেন, ভয় পান কেন, এটা কোনো কথা। আচ্ছা, আর কয়েকদিন পর এইচএসসি এক্সাম, তাই 26 ব্যাচের সবার জন্য দোয়া করিও যাতে রেজাল্টের দিন মিষ্টি পাঠাতে পারে, অবশ্যই অনেক অনেক ধরে না একদমই রাগ থাকি না, ওইটা হয়তোবা মানে চক্কর বক্কর বাচ্চিতে আমি অনেক বেশি পরিমাণ ফান করি বিধায় হয়তোবা এই সময় কথা কম বলি এই কারণে এরকম মন হতে পারে, বাট অবশ্যই রাগ নিয়ে না, আমি যখনই আড্ডা দিই আমার যতগুলো বন্ধুর সঙ্গে আমার আমি সবসময় মানে ট্রাই করি যে একদম মন খুলে আড্ডা দেওয়ার জন্য এবং তাদের কথাগুলো শোনার জন্য, আমার কথাগুলো বলার জন্য এবং বিভিন্ন তথ্য নিয়ে আমাদের আলোচনা করার জন্য, ঠিক আছে বন্ধু, এজন্য একেবারেই ভয় পাওয়ার কোনো কারণ নাই, একদম কিছুই নাই, আপনি একদম পুরা খোলা মনে আপনি আপনার কথাবার্তাগুলো লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে আছে আমাদের বন্ধু অর্চনা রায়, লালমনিরহাট থেকে, ভাইয়া ফোনে চার্জ নাই, বৃষ্টি আসছিল এখন কারেন্ট নাই, শেষ পর্যন্ত শেষ সময় থাকতে পারবো না, এটা কোনো কথা, আচ্ছা যাই হোক অবশ্য পরিস্থিতি শিকার আপনি কি বা করবেন এখন। আচ্ছা, 1.2 মিলিয়ন ভিউ, আচ্ছা এটা দেখে দেখালেন আপনি, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, কংগ্রেচুলেশন, এটা হচ্ছে আমাদের নিজুর, ওকে, আমাদের অঙ্কুর আমাদের সঙ্গে আছেন পুরো সময় জুড়ে, অনেক অনেক ধন্যবাদ অঙ্কুর আপনাকে, এবং অঙ্কুর যখন জয়েন করে আমাদের সঙ্গে একদম পুরোপুরি থাকে। বেশ কিছু বন্ধু ফাঁকিবাজি শুরু করেছে, যেমন জাহাঙ্গীর, তারপর আমাদের ফাতিমা, রাবেয়া, খুশি, খুশির মনে হয় পরীক্ষা যতটুকু তিনি লাস্ট বলেছিলেন সম্ভবত, যাই হোক। রুহান মিয়াজি, রাফি আছেন ভাই, আর্জেন্টিনার ফ্যান, ওই সাবাস। আচ্ছা, আরও আছে লামিয়া জান্নাত ভাই, আপনার প্লে লিস্টে রুনালার কণ্ঠে চিঠি কেন আসে না, গানটি থাকলে বাজিয়ে দেন, এটা আসলে আমার শোয়ের প্যাটার্নের গান না, আমাদের এই রিলেটেড মানে একটা শোই হয় সেটা হচ্ছে আপনার রেট্রো রিলোডেড, যেখানে পিঙ্কি থাকে, পিঙ্কি প্লে লিস্টে এটা বাজাতে পারবে। ভাই বলেন এটা চিঠির যুগ নয়, মোবাইল ইন্টারনেটের যুগ, আপনি বলেন তো গান তো গানই হয়, তাই না, গান তো অবশ্যই গান নিঃসন্দেহে, ওটা মুকুল ভাই হয়তো বা দুষ্টামি করে বলেছে, কিন্তু লামিয়া জান্নাত প্রত্যেকটা, যেমন আপনাদের জন্য যেমন রেডিও আম্বারে আপনি কিন্তু এই গানগুলোই পাবেন, আবার আমাদের ঢাকা এফএম 90.4 রেট্রো রিলোডেড এই ধরনের এভারগ্রিন গানগুলো নিয়েই হয়। সো 101 প্যাটার্নের গান আমি যদি আমার শোয়ের ভিতরে নিয়ে আসি তখন আসলে জিনিসটা ওইটার মানে ভাবগাম্ভীর্যতাটা নষ্ট হয় আর কি, তো সেই ক্ষেত্রে অবশ্যই যে এই শুধু এই গানটা না, এগুলো তো এভারগ্রিন গান, সারা জীবন পছন্দ করার মতো গান, তো এই গানগুলো হচ্ছে আপনি পাবেন রেট্রো রিলোডেডে, সেখানে কিন্তু আপনি রিকোয়েস্ট করতে পারেন পিঙ্কিকে, আশা করি আপনি শুনতে পারবেন। যাই হোক, গানে যাওয়া উচিত, শিরোনামহীনের গান ইচ্ছে করি অ্যালবাম থেকে, ইচ্ছে করি টাইটেল ট্র্যাক, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

0: শুনতেই নাই রে।
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন।
0: তারপর?
1: পাবেন।
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।
4: স্যার আসবো?
5: আসুন।
4: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
5: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
4: জি স্যার।
5: সেটা কেন হলো না?
4: না স্যার, মানে স্যার,
5: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
4: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
5: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
4: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
5: তাহলে কি এভাবেই চলবে?
6: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 0961199666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা সাতটা। ঢাকা মেট্রো 9040।

নতুন এবং শেষ ঘন্টা শুরু হয়ে গেল, সিফাতের সঙ্গেই আপনি আছেন, আর সিফাত আছে অবশ্যই ঢাকা মেট্রো 9040 নিয়ে, ঢাকা এফএম 90.4 এ। তো শুধু একা শুনলে চলবে না, বাকি যে বন্ধুরা আছেন তাদেরকেও সাজেস্ট করবেন যে তারা যেন আমাদের সঙ্গে যুক্ত হয়, তাদের কথাবার্তাগুলো জানা উচিত। কারণ যত বেশি পরিমাণ আমাদের এই পরিবারটা বড় হবে, তত বেশি পরিমাণ আড্ডা জমবে, তত বেশি পরিমাণ আমরা জানতে পারবো, শিখতে পারবো, আসলে শিখার কোনো শেষ নাই। তো আজকে খেলাধুলা নিয়ে কথা হচ্ছে। অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই আজকে ধাঁধা নাই না, আপাতত ধাঁধা দিচ্ছি না, কারণ হচ্ছে খেলাধুলা নিয়ে সবাই কি বলে এটাকে এক্সাইটেড। সো খেলা নিয়েই সবার চিন্তা ভাবনা সবকিছু নিয়ে, তো আমারও চিন্তা ভাবনা তেমনই অনেকটা, তো সেটা নিয়ে আমাদের গপ সপ হোক। একজনকে দেখলাম যে প্রশ্ন করেছে এক দলের, যে পারলে মেসিকে ছাড়া খেলে দেখো। তো এটার উত্তর হচ্ছে মেসিকে ছাড়া আসলে কেন খেলবো, এটা হচ্ছে কথা। মেসি হচ্ছে আর্জেন্টাইন প্লেয়ার, সে ভালো খেলে, তাকে নিয়ে আর্জেন্টিনা খেলবে, এটাই তো স্বাভাবিক। মেসিকে ছাড়া কেন খেলবে? বরং যারা বলে এটা যে মেসিকে ছাড়া খেলে দেখো, তাদের একটা করে মেসি ক্রিয়েট করা উচিত, যে আমার দলে একটা মেসি আছে বা আমার দলে একটা মেসির মতো প্লেয়ার আছে, সেটা হলে বেটার। বাট ওইটা একটা অমূলক প্রশ্ন না যে মেসিকে ছাড়া খেলতে খেলো, মেসিকে ছাড়া কেন খেলবে? ধরেন আমাদের বাংলাদেশে মুশফিকুর রহিম অথবা আমাদের বাংলাদেশে মুস্তাফিজুর রহমান, তিনি আছেন, তিনি উইকেট পাচ্ছেন, তারা তিনি রান পাচ্ছেন, সবই পাচ্ছেন। তা কেউ একজন বললো, অন্য কোনো একটা দলের লোক এসে বলল, পারলে মুশফিককে ছাড়া খেলে দেখো, পারলে মুস্তাফিজকে ছাড়া খেলে দেখো, কেন আমরা তাদের ছাড়া খেলবো কেন? আমার কথা হচ্ছে এটা, তাদেরকে তো ওইভাবেই ট্রেন আপ করা হয়েছে যে না এই জায়গা থেকে একটা ভালো আউটপুট যেন আসে, তাই না? সো যাই হোক, এটা বলার কারণটা হচ্ছে যে যারা আর্জেন্টাইন সাপোর্টার আছেন তারা যেন উত্তরটা আসলে দিতে পারেন। আরেকটা উত্তর দিতে পারেন, সেটা হচ্ছে যে যারা এই ধরনের অনেকে আছে, অনেক দল আছে, সব দলই তো আসলে বিশ্বকাপের স্বপ্ন দেখে, তো সেই ক্ষেত্রে যখন দেখবেন যে না কেউ একজন বলছে একদম খুব অস্থির হয়ে যাচ্ছে, ধরেন তার খেলা নাই, তারপরে তিনি এই দলের ভিতরে আর কি অনেক বেশি এক্সাইটেড হচ্ছে, তখন তাকে বলবেন যে আই ক্যান ফিল ইউর পেইন, তোমার কষ্ট আমি বুঝি, এতটুকু বলবেন। এর বাইরে আসলে কিছু বলার নেই, কারণ আপনার এটাও বুঝতে হবে যে একটা চরম হতাশা মানুষের কি কি প্রশ্ন আসলে ক্রিয়েট করতে পারে। এনিওয়ে, এখানে যারা আরো আছেন আমাদের সঙ্গে, আমাদের এক বন্ধু তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা সম্ভবত রিমা মনি। ওকে, ওয়ালাইকুম আসসালাম রিমা মনি, আপনি তার কিছু লিখেন নাই। আচ্ছা, মারিয়া লিখেছে, আচ্ছা ভাইয়া তোমার মেইন পার্সোনালিটি কোনটা, এইটা নাকি চক্কর বক্করেরটা, নাকি দুইটার কম্বিনেশনে আছে? দুইটার কম্বিনেশন বলতে পারেন, আবার এই দুইটার বাইরেও বলতে পারেন, কারণ এটা আমার কাজের ক্ষেত্র। সো কাজের ক্ষেত্রে আসলে আমার সব বন্ধুদের সঙ্গে আমার স্বকীয়তাটা তো থাকেই, সাথে আরও বিভিন্ন ক্যারেক্টার থাকে বিভিন্ন সময়ের উপর বেস করে। আচ্ছা, শো শেষ করে বাসায় গেলে তোমার বাসার মেম্বাররা তোমাকে কখনো বহুরূপী বলে না? না, তারা আসলে বুঝে গেছে, এজন্য আর বলে না, তারা আসলে চিন্তা করে যে আমি আসলে আনপ্রেডিক্টেবল, সো সেই ক্ষেত্রে তারা এটা নিয়ে কোনো কিছু বলে না। আচ্ছা, এত এত ম্যাচ সব তোমাকে শুনতে শুনতে করলাম, আরও করতে হবে জানো, দিন শেষে হলেই প্র্যাকটিস শেষ হচ্ছে না, দিনটা যদি 24 ঘন্টার চাইতে একটু বেশি হতো মনে হয় তাহলে আরেকটু ভালো হতো, তাহলে আরেকটু টেনশন বাড়তো আর কি। যাই হোক, যেটাই আছে আলহামদুলিল্লাহ, এটার মধ্যে আপনি পারবেন। সবচেয়ে বেশি আমরা হতাশ হয়ে যাই কখন জানেন, যখন পড়তে পড়তে বা কোনো একটা কিছু দেখা গেছে যে আমরা আমাদের মানে পড়াশোনা করে আমাদের মাথায় নিচ্ছি, ওইটার ভিতরে যদি পড়তে পড়তে সামহাও মানে মাথাটা যদি হ্যাং হয়ে যায়, অথবা যদি ধরেন আপনি মানে খুব বেশি পরিমাণ পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তখন সেই ক্লান্তর ভিতরে আপনার যে চিন্তাটা আসে যে ইস শেষ তো হলো না, এই যে অতিরিক্ত পড়ার পরে এই যে মাথায়, কিন্তু যেহেতু ব্রেনটা উইক এই মুহূর্তে ক্লান্ত আর কি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন অনেক সময় চলে আসে। ঠিক সেই মুহূর্তে আপনি একটু যদি সময় থাকে একটু রেস্ট নেবেন, রেস্ট নিয়ে তারপরে আবার পড়বেন, ধরেন আধা ঘন্টা এক ঘন্টা আপনার পরিবারের সকলের সঙ্গে একটু কথা বললেন, গান শুনলেন, একটু হাঁটাহাঁটি করলেন, ছাদে গেলেন অথবা একটু বাইরে হাঁটাহাঁটি করলেন, বাতাসটা লাগালেন গায়ে, একটু ধরেন টিভি দেখলেন বা যেটাই করলেন, মানে ওইটা থেকে একটু দূরে থাকলেন, ব্রেনটা যখন আবার একটু রিফ্রেশ হবে তখন আবার পড়বেন, দেখবেন যে সব কিছু ফাইন এবং আপনি পারবেন, বেস্ট অফ লাক। এখানে আছেন আমাদের অহনা ইসলাম, আমাদের অহনা ইসলাম কি লিখেছে দেখি, অহনা ইসলামেরটা লিখেছে আচ্ছা রাগ করেছে, কমেন্ট না পড়লে পোস্ট দেওয়ার কোনো দরকার ছিল না, তাহলে হোয়াটসঅ্যাপে জয়েন করতাম, যাই হোক ভালো থাকবেন, রাগ করেছে অহন, আচ্ছা যাই হোক অহনা যা যা লিখেছিল। শুভ বিকাল ভাইয়া, কেমন আছেন? অভিনন্দন ভাইয়া, গতকাল আর্জেন্টিনা আবারও জিতে গেল, লিওনেল মেসি প্রমাণ করলো তাকে অকারণে ফুটবল জাদুকর বলা হয় না। এক্স্যাক্টলি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, কারণ আপনি যেই দলেরই প্লেয়ার মানে খেলোয়াড় হন না কেন, লিওনেল মেসি যে বিশ্বসেরা ফুটবলার সেটা আসলে অস্বীকার করার কোনো ওয়েই নেই। আর যারা করে তারা আসলে যে কোনো একটা প্লেয়ার যেন বলছিল আর কি, যে এটা যারা খুঁজে বেড়াচ্ছে আসলে তাদের শুধুমাত্র ইয়ামাল সম্ভবত, যেটা দোষ খোঁজা ছাড়া আসলে আর কোনো কিছুই না, ঠিক আছে, এটা অলরেডি প্রমাণিত। এনিওয়ে, অহন আশা করছি আপনি এখনো শুনছেন,
মানুষ বানিয়ে থাকবেন না এবং ফিরে আসবেন। আমাদের বন্ধুরা এরকম হয়, হালকা হালকা মান অভিমান করে, তারপর আবার ফিরে আসে। এই ভালোবাসাই তো আছে, এই ভালোবাসাই তো টিকে আছে এত এত শো। যাই হোক, প্রথমে যে গানটা এই ঘন্টার প্রথমে আপনার জন্য প্লে করছি সেটা হচ্ছে তানজিব সরোয়ারের ডুবে ডুবে। এই গানটা শুনে তারপরে আরো কিছু গান শুনে আমরা ব্যাক করবো এবং গোল্ডেন বুটের দৌড়ে এখনো পর্যন্ত কে এগিয়ে আছে সেটা নিয়ে কথা বলবো। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4।

বন্ধু গো শুনো বা ইমরান এন্ড কনা, চমৎকার একটি গান শুনছিলাম আমরা, জঙ্গলি সিনেমা থেকে গানটি। এবং আপনি শুনছেন এখন এই মুহূর্তে ঢাকা এফএম 90.4, যেখানে ঢাকা মেট্রো 9040 নিয়ে আপনার বন্ধু আপনার সঙ্গে আছি সিফাত। এবং বলছিলাম যে গানের পরে এসে এবার গোল্ডেন বুটে কে এগিয়ে আছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো আর কি। তো এখানে আরো যারা আছেন, অনেক অনেক বন্ধু অনেক কথা লিখে রেখেছেন, যদি আজকে কথা একটু আছে। আমাদের উম্মে রায়হান জয়েন করেছেন আজকে অনেকক্ষণ পরে। হ্যালো সিফাত ভাইয়া, মাত্রই উপস্থিত হলাম। এতক্ষণ কোথায় ছিলেন উম্মে রায়হান, বলেন তো কাহিনী কি, ব্যস্ত নাকি কোনো কিছু নিয়ে, সেটা জানাবেন অবশ্যই। আচ্ছা এখানে আছেন, এই যে আমাদের জাহাঙ্গীর চলে আসছে, জাহাঙ্গীরের নাম বলেছিলাম, এটা অবশ্য মনে হয় অন্য জাহাঙ্গীর নাকি নাকি আমাদের আগের জাহাঙ্গীর। আমরা নারায়ণগঞ্জের জাহাঙ্গীরকে খুঁজছিলাম, এটাও জাহাঙ্গীর নারায়ণগঞ্জের। তো এটা কি আমাদের জাহাঙ্গীর কিনা বা আমাদের পুরনো বন্ধু জাহাঙ্গীর কিনা সেটা আমি এখনো কনফার্ম না। তো বন্ধু আপনি কিন্তু অবশ্যই জানাতে পারেন যে কি অবস্থা এবং কেমন চলছে সময়, ওয়েদারটা কেমন লাগছে। এবং গতকালকে কিন্তু একটা ভূকম্পন অনুভূত হয়েছে, আপনারা সবাই জানেন এই ব্যাপারটা সম্পর্কে। তো আমাদের সবারই খুব বেশি পরিমাণ কেয়ারফুল থাকতে হবে সবসময়, যদিও প্রকৃতির উপরে আমাদের আসলে কোনোই হাত নাই, তবে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করার জন্য বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। আচ্ছা আমরা আবার একটু খেলার মাঠে যাই। খেলার মাঠে যদি আমি যাই তাহলে বলতে হয় এবার গোল্ডেন বুটে যারা আসলে এগিয়ে আছেন নিঃসন্দেহে, এখানে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে লিওনেল মেসি আর্জেন্টিনার এবং গোল সংখ্যা 5। এটা আর্জেন্টিনা সাপোর্টারদের এটা একটা সুবিধা হয়েছে কিন্তু, যে আসলে কে গোল করেছে প্রথম ম্যাচে, মেসি মেসি মেসি, দ্বিতীয় ম্যাচে কে গোল করেছে, মেসি মেসি, মানে আর দ্বিতীয় নাম নেওয়ার কোনো দরকারই নেই। তার মানে এই না জানে বাকি প্লেয়াররা খেলেনি, বাকি প্লেয়াররা খুব সুন্দরভাবে প্লেমেক করছিল। লিওনেল মেসি আর্জেন্টিনা 5 গোল নিয়ে তিনি এখন গোল্ডেন বুটের দৌড়ে কিন্তু একেবারে ফার্স্টে আছেন। দ্বিতীয় পজিশনে আছেন হচ্ছে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে, তিনি করেছেন 4টি গোল। এবং আর্লিং হল্যান্ড যার কথা বলছিলাম নরওয়ের, তিনি কিন্তু 2টি গোল মানে 4টি গোল অলরেডি করে ফেলেছেন এবং তিনি কিন্তু তৃতীয় অবস্থানে আছেন। চতুর্থ অবস্থানে আছেন ড্যানিস উন্দাভ জার্মানির, তিনি কিন্তু 3টি গোল করেছেন এবং 2টি অ্যাসিস্ট করেছেন। জোনাথন ডেভিড তিনি হচ্ছেন কানাডার, তিনি 3টি গোল করেছেন এবং কাতারের বিপক্ষে যে আসলে 6টি গোল ছিল সেখানে কিন্তু তারও আসলে অবদান ছিল। সো মোটামুটি লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড, ডেনিস উন্দাভ, জোনাথন ডেভিড, তারা কিন্তু এবার গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছে। এই প্রতিটা ম্যাচ যাবে এবং তাদের এই এই সিরিয়ালটা কিন্তু ব্রেক হতে থাকবে, ঠিক আছে। কখনো দেখা গেছে কিলিয়ান এমবাপ্পে সামনে চলে আসবে, আর্লিং হল্যান্ড সামনে চলে আসতে পারে, লিওনেল মেসি আবার নিচে চলে আসতে পারে, আবার উপরে চলে আসতে পারে। সো এই জন্য আসলে খেলাটা আরো বেশি পরিমাণ দেখতে হবে এবং সব দলের জন্য অনেক অনেক শুভকামনা, দেখা যাক কি হয় না হয়। আর যারা যারা আছেন অবশ্যই আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে, আপনি ঢাকা এফএম লিখলেই কিন্তু আমাদের অ্যাপটা পেয়ে যাচ্ছেন এবং নিঃসন্দেহে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন, ইনস্টল করে নিতে পারেন, তারপরে যে কোনো জায়গা থেকে আপনি উপভোগ করতে পারেন ঢাকা এফএম এর প্রতিটা আয়োজন এবং মানে বন্ধুবান্ধব নিয়ে সবাইকে নিয়ে শুনতে পারেন একেবারে লাউডে। ওকে সো আমরা আরেকটা গানে যাব, খুবই চমৎকার একটি গান, সেটা হচ্ছে ইশক ঝালাকার বাই কারভা, আর মুভিটার নাম হচ্ছে ধুরন্ধর। এই গানটা খুবই হিট করেছে, খুবই ভাইরাল হয়েছে, টিকটকেও পাওয়া গেছে, অনেকে কাভারও করেছে। তো গানটা একটু অন্যরকম গান, একটু ডিফারেন্ট টাইপের গান, যদিও ধুরন্ধর 1 এন্ড 2 এই দুইটার মধ্যেই কিন্তু গানের ভিতরে কিন্তু বেশ ভ্যারিয়েশন আছে এবং ডিফারেন্ট প্যাটার্নের গান করা হয়েছে। সো আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কবে যাব পাহাড়ে? আহারে আহারে
5: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
6: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
7: তাই তো, তাকে তো দেখছি না।
5: কি রে, পলি কই? বাস ছেড়ে দিল তো।
8: এই চলে এসেছে।
7: কি রে, লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
9: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ওয়েলকাম ব্যাক অহন ইসলাম। অহন ইসলাম আবার অনেক ভালোবাসা নিয়ে ফিরে এসেছে, কিন্তু কেন অভিমান করলেন এটা বুঝি নাই। আজকে হয়তো বা কোনো কারণবশত মন টন একটু খারাপ মনে হয়। যাই হোক, অহন ইসলাম অনেক অনেক ধন্যবাদ আবার ব্যাক করার জন্য। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন রিয়া ভাইয়া, আজকে এইমাত্র জয়েন হলাম। আজকে কোনো ধাঁধা নেই, জি না, আজকে কোনো ধাঁধা নেই। আর ধাঁধা থাকলেও তো আপনি পেতেন না, আপনি যে সময় জয়েন করেছেন সেই সময় ধাঁধা শেষ হয়ে যেত আসলে। তো রিয়া এত দেরি কেন? যদিও এই প্রশ্নের উত্তর এখন আর নিতে পারবো না মনে হয়, কারণ আমার বিদায়ের সময় হয়ে গেছে আজকের মতো। খালিদ হোসেন, রাফি আছেন ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাফি ভালো আছি, আপনি কেমন আছেন? আর এদিকে আমার একটু মানে যে ইনফরমেশনটা আসলে আপনাদেরকে দিতে চাচ্ছি, যেমন গতদিন মেসি যখন গোল করলেন, সেকেন্ড যে গোলটি করলেন 95 মিনিটসে, মানে এক্সট্রা সময়ে, সেই সময় কিন্তু তিনি দৌড় দিয়ে গিয়ে দেখবেন একজনের সঙ্গে হাত মিলিয়েছে। মনে হচ্ছিল যে না, তিনি হয়তো বা তার খুব মানে পরিচিত বা খুব আসলে এই ধরনের কোনো কিছু না। তিনি ছিলেন একজন আর্জেন্টাইন সাংবাদিক, তিনি হচ্ছেন ব্রুনো, অ্যান্ড ব্রুনো নিজেই আসলে হতবাক হয়ে গেছেন এই ব্যাপারটিতে, এবং এটা তার জীবনের একটা বড় স্মৃতি হয়ে থাকবে বলে তিনি মনে করেন, এবং সেটা অন্যরকম একটা ব্যাপার। আসলে খেলার ফুটবলের মজাটাই আসলে এখানে। আপনি দেখবেন বিভিন্ন প্লেয়ারদের, যেমন নেইমার বলেন, এমবাপ্পে বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, তাদের ফ্যানরা যখন যায়, তারা এত বড় মাপের মানে খেলোয়াড় হওয়ার পরেও তারা কিন্তু খুব নমনীয়ভাবে তাদের সামনে উপস্থিত হন, কারণ তারা জানেন যে এই ফুটবলটাকে তারা কতটা ভালোবাসে। এই ভালোবাসাটা আসলে সবসময় থাকা উচিত। আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যস্ত হব, বিভিন্ন কাজে স্কিল্ড হব, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের ভিতরের মানসিকতা, আমাদের ভিতরের নমনীয়তাটা যেন সবসময় থাকে, এটা সব

জোড়া গোলে কিন্তু 28 বছর পর বিশ্বকাপ নকআউটে কিন্তু নরওয়ে উঠলো। গত ওয়ার্ল্ড কাপে আমরা পাইনি, তো এটাই বলছিলাম যে হালান্ড একটা অন্য অন্য লেভেলের একটা প্লেয়ার। আসলে আমরা মেসিকে যখন হারাবো, মানে হারাবো মানে হচ্ছে কি, মানে মেসি যখন শেষ হয়ে যাবে, তারও তো বয়স হয়েছে, তিনিও একটা সময় খেলা ছেড়ে দিবেন, তো তার পরবর্তীতে আসলে খেলা দেখার মতো এই যে মানুষগুলোকে আমরা পাবো, ইয়ামাল, তারপরে হালান্ড, এবং সেই ক্ষেত্রে এমবাপ্পে, এমবাপ্পেও তখন মোটামুটি একটু বয়স তো হচ্ছে, তাই না? তো যাই হোক, আমরা খেলা দেখার অপেক্ষায় আছি। নিকো পাজ একজন আছেন আর্জেন্টাইন নতুন, তার খেলা এখন আমরা আসলে ওইভাবে দেখতে পারি নাই ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল টিমের সঙ্গে, তো সেটাও হয়তোবা সামনে আমরা দেখতে পারবো। যদি মেসি আগে আগে গোল পেয়ে যায় তাহলে হয়তোবা তিনি বসবেন এবং নিকো পাজকে হয়তোবা পাওয়া যেতে পারে। সো লেটস সি কি হয় না হয়। ওয়ার্ল্ড কাপের আরও বেশ অনেকগুলো ম্যাচ বাকি আছে, এখন আরও অনেক অনেক উত্তেজনা বাকি, উন্মাদনা বাকি, তো সবার দলই ভালো খেলুক। সবচেয়ে বড় কথা হচ্ছে খেলার ভিতরে হার জিত থাকবেই, ব্রাজিলও জিততে পারে, আর্জেন্টিনাও জিততে পারে, ব্রাজিলও হারতে পারে, আর্জেন্টিনাও হারতে পারে, জার্মানি, ফ্রান্স, সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তো অবশ্যই আমরা সেই খেলাটাকে খেলার মতোই দেখব এবং উপভোগ করব যখন যে খেলাটি হচ্ছে, এবং সেটা নিয়ে অবশ্যই আমরা ওই যে হেলদি ফাইট করব, বাট হার্মফুল ফাইট যেন না হয়, এটা একটু মাথায় রাখবেন। আর আজকের মতো বিদায় জানাবো, বিদায় তো নিতেই হবে, আগামী দিন আবার ইনশাল্লাহ যথাসময়ে চলে আসবো কথাবার্তা গান নিয়ে। তো অবশ্যই তারা সবাই ফেসবুক হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবেন আমার সঙ্গে। যেতে যেতে যে গানটি প্লে করব আপনার জন্য সেটা হচ্ছে অযথাই গানটা শুনতে শুনতে আমরা বিদায় নিব। তো বন্ধু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি, টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকা।
3: এই লন।
2: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। ঢাকা FM 90.4।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30। বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা শুরু। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর। টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। সুনির্দিষ্ট পরিকল্পনা ও নীতিগত সহায়তার মাধ্যমে দেশের রপ্তানি আয় $150 বিলিয়ন উন্নীত করা সম্ভব, বাণিজ্যমন্ত্রীর মন্তব্য। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিল্যান্স, বললেন শিক্ষামন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করল বাংলাদেশি জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। হরমুজ প্রণালী থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। জব্দকৃত ইরানের $12 বিলিয়ন ছাড়ের সিদ্ধান্ত। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 11:00 পর্তুগাল উজবেকিস্তানের এবং রাত 2:00 ইংল্যান্ড ঘানার মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা লাখ লাখ মানুষের জন্য বিশ্ব নেতৃবৃন্দকে তাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন। আজ চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার ডাভোস নামে পরিচিত নিউ চ্যাম্পিয়ন্সের 17তম বার্ষিক সভায় পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব শীর্ষক এক অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিকে কাজে এবং অঙ্গীকারকে ফলাফলে পরিণত করার সময় এসেছে, যাতে বিশ্ব ভবিষ্যতের পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের 31তম অধিবেশন COP31 এই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবে এবং এই লক্ষ্যে বাংলাদেশ তার দায়িত্ব পালনে প্রস্তুত। তারেক রহমান জোর দিয়ে বলেন, COP31 এ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কর্মকাঠামো সনদ এবং প্যারিস চুক্তির লক্ষ্য চেতনাকে পুনরুজ্জীবিত করতে হবে। জলবায়ু সহিষ্ণুতা গড়ে তোলা কোন দেশের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর জন্য প্রয়োজন অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন ও সম্মিলিত অঙ্গীকার। তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তিনটি অগ্রাধিকারের উপর জোর দেন। সেগুলো হল ক্ষয়ক্ষতি তহবিল কার্যকর, জলবায়ু তহবিল আরও সহজলভ্য করা এবং প্রশমনের পাশাপাশি অভিযোজনের উপর গুরুত্ব দেয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো বদ্বীপ রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোয়িস জাভিঙ্গির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের পাশাপাশি প্রায় 20,000 কিলোমিটার নদী ও খাল পুনর্খননের মাধ্যমে পানি প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষে গতরাতে চীনের দালিয়ানে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। দালিয়ানে ব্যস্ত সময় পার করার পর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি আগামী বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং শুক্রবার চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাতে দেশে এসে পৌঁছবেন বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ পেয়েছে গুরুত্বপূর্ণ কিছু দ্বিপাক্ষিক চুক্তি এবং অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিশ্রুতি। তবে চুক্তির দ্রুত বাস্তবায়নের মাঝেই এর চূড়ান্ত সফলতা নির্ভর করছে বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সম্পর্ক জোরদারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে বিনিময় হয়েছে দুটি দ্বিপক্ষীয় দলিল। প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক তানভীর হাবিব বলেন, বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুই দেশ 2027 সালের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA সম্পাদনের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া পেট্রোনাস, আজিয়েটা এবং এয়ার এশিয়ার মতো মালয়েশিয়ার শীর্ষ পাঁচ বৃহৎ শিল্পগোষ্ঠীর বাংলাদেশে জ্বালানি, টেলিযোগাযোগ ও অবকাঠামো খাতে বিনিয়োগের জোরালো প্রতিশ্রুতিও নতুন সম্ভাবনা তৈরি করেছে।
3: প্রথমে যদি বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে আমরা ফোকাস করি, তাহলে দেখতে পারব যে শুধুমাত্র বাংলাদেশ থেকে লেবার মাইগ্রেশনের অ্যাঙ্গেল থেকে বাংলাদেশ সম্পর্কটাকে না দেখে মালয়েশিয়া নিজেই চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্কটাকে আরো নিবিড়ভাবে চর্চা করতে। সেক্ষেত্রে আমরা দেখছি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠন করার একটা পরিকল্পনা হয়েছে, প্রতিরক্ষা খাতে জয়েন্ট কমিটি অন ডিফেন্স কোঅপারেশনের পরিকল্পনা আমরা সাইন করেছি। একই সাথে খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাজার বাণিজ্য চুক্তি করা।
2: রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়াকে পাশে পাচ্ছে বাংলাদেশ। তাছাড়া বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোট RCEP বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া আবেদনে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিষয়টিকে কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের বড় ধরনের কৌশলগত সাফল্য বলে মনে করছেন এই বিশেষজ্ঞ।
3: দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে যদি আঞ্চলিক সম্পর্কে দেখি, বাংলাদেশ অনেকদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে যে আসিয়ান এবং রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম যেটাকে বলে বা প্ল্যান যেটাকে বলে RCEP, এই দুইটা আঞ্চলিক ফোরামের মধ্যে যুক্ত হতে, যাতে বাংলাদেশের কূটনৈতিকভাবে গুরুত্ব আরো বেড়ে যায় এবং একই সাথে এই দুইটা ফাউন্ডেশনাল যে আঞ্চলিক যে সংস্থা আছে তাদের সহায়তা লাভ করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে, কারণ আমরা তাদের যে ইন্টারনাল যে মার্কেটগুলোতে আছে সেখানে আমরা অ্যাক্সেস পাব।
2: তবে চুক্তির দ্রুত বাস্তবায়নের উপরই এই সফরের চূড়ান্ত সাফল্য নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানব সম্পদ গঠনের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তিনি আজ জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে একথা জানান। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বিকেলে পুনরায় শুরু হয়। বৈঠকের শুরুতে প্রশ্ন, জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হয়। খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী সংসদকে জানান, সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে ধান ক্রয়ের জন্য কৃষক অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ ও প্রান্তিক কৃষক ঘরে বসেই ধান বিক্রির আবেদন করতে পারছেন বলে জানান তিনি। এদিকে সংসদে আজ আগামী 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদের বৈঠক আগামীকাল বিকেল তিনটায় আবার বসবে। ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভায় এই নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাস পর্যায়ে নিষিদ্ধ থাকবে। তিনি বলেন, তবে দল হিসেবে নিষিদ্ধ হবে কি না তা সম্পূর্ণ আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার। আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
4: আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায় সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে, তো সরকার সেখানে ব্যবস্থা নেবে।
0: স্থানীয় নির্বাচন প্রসঙ্গে ডাক্তার জাহিদুর রহমান বলেন, চলতি বছরের 26 সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পুরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করা হবে। সম্ভাবনাময় কয়েকটি খাতকে সুনির্দিষ্ট পরিকল্পনা ও নীতিগত সহায়তার মাধ্যমে দেশের রপ্তানি আয় $150 বিলিয়ন উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ রাজধানীর সিড্ডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের সব শর্ত পূরণ করেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মূল চ্যালেঞ্জ হচ্ছে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা এবং পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার সক্ষমতা অর্জন করা। তিনি শিল্পখাতে দক্ষতা বৃদ্ধি, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির উপর জোর দিয়ে বলেন, বেসরকারি খাতের উদ্যোক্তাদের সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ডিজিটাল ভিজিলেন্স নিশ্চিত করা হবে। তিনি আজ চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এক মত বিনিময় সভায় একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে প্রশ্ন ফাঁস দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই চক্রকে ভাঙতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে বলে জানান তিনি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মোহসেন মিয়া। বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত এবং ডিজিটাল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস প্ল্যাটফর্ম। একসময় বিভিন্ন অনুমোদন পেতে বিনিয়োগকারীদের যেখানে 1.5 থেকে 2 মাস অপেক্ষা করতে হতো, এখন অনেক সেবা মিলছে মাত্র 7 থেকে 10 কার্যদিবসে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ পুরোপুরি কার্যকর করা গেলে দেশে বিদেশে বিনিয়োগ আরও বাড়বে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: বাংলাদেশে বিনিয়োগের পরিবেশকে আরও বিনিয়োগ বান্ধব করতে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এরই অংশ হিসেবে বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস প্ল্যাটফর্ম। আবেদন জমা দেওয়া, ফি পরিশোধ, আবেদন ট্র্যাকিং এবং অনুমোদন গ্রহণ সবকিছুই এখন ঘরে বসে অনলাইনে করা সম্ভব হচ্ছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিডার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ,
7: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস প্ল্যাটফর্ম বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে কাজ করছে। বর্তমানে ওএসএস এর মাধ্যমে 47টি সরকারি সংস্থার 142টিরও বেশি সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে, যার মধ্যে বিডার নিজস্ব 40টি সেবা রয়েছে।
6: বিডার তথ্য অনুযায়ী নতুন ব্যবস্থার ফলে এবং অনুমোদন গ্রহণ সবকিছুই এখন ঘরে বসে অনলাইনে করা সম্ভব হচ্ছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিডার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ,
7: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস প্ল্যাটফর্ম বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে কাজ করছে। বর্তমানে ওএসএস এর মাধ্যমে 47টি সরকারি সংস্থার 142টিরও বেশি সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে, যার মধ্যে বিডার নিজস্ব 40টি সেবা রয়েছে।
6: বিডার তথ্য অনুযায়ী নতুন ব্যবস্থার ফলে সেবা প্রদানের সময় কমেছে এবং সেবা

0: ইউটিলিটি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফি এবং আউটওয়ার্ড রেমিটেন্স অনুমোদন সেবা সম্পূর্ণ অনলাইনে আনা হয়েছে। ফলে আগে যেখানে একটি আবেদন নিষ্পত্তি করতে দেড় থেকে দুই মাস সময় লাগত, এখন তা মাত্র সাত থেকে দশ কার্যদিবসে সম্পূর্ণ হচ্ছে।
1: এই উদ্যোগের প্রশংসা করেছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ বেতারকে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলেন,
2: ওএসএ যেটা ওয়ান স্টপ সার্ভিসটা একটা ভালো উদ্যোগ। এই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আপনার এই সময়টাকে অনেক কমায় আনা। এছাড়া আপনার অনেক ক্ষেত্রে ব্যাংক বা অনেক প্রতিষ্ঠানের সার্ভিস এইভাবে ওয়ান স্টপ সার্ভিস এখন করে ফেলছে। এইটার ক্ষেত্রে যদি ওয়ান স্টপ সার্ভিস এটা করা যায়, সেটা যদি করে তাহলে বিনিয়োগ অনেক বাড়বে।
1: ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগ প্রক্রিয়া যত সহজ ও দ্রুত হবে ততই বাড়বে বিনিয়োগকারীদের আস্থা, আর সেই আস্থা নতুন কর্ম সংস্থান, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথকে আরো সুগম করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
3: বর্তমান বিশ্বের অন্যতম চ্যালেঞ্জ পানি সংকট সমাধানের লক্ষ্যে এশিয়ার সব দেশকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি আজ জাতীয় সংসদ ভবনে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ বোর্ডের জেনারেল সেক্রেটারি হা সাং জে নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিও দীর্ঘ অচল অবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ এমভি বাংলার জয়যাত্রা সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানায়, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও জাহাজটির কর্মকর্তা কর্মচারীদের সাহসিকতা, দক্ষ নৌপরিচালনা এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের সার্বক্ষণিক তদারকির ফলে এ সাফল্য অর্জিত হয়েছে। জাহাজটি বর্তমানে নিরাপদ বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজে কর্মরত 31 জন ক্রুয়ের সকলেই বাংলাদেশী এবং তারা সুস্থ ও নিরাপদ আছেন।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালীতে আর মার্কিন নৌ অবরোধ আরোপ করা হবে না। তিনি আরো বলেন, ইরান সর্বোচ্চ পর্যায়ে পারমাণবিক স্থাপনা পরিদর্শনে সম্পূর্ণ ও পুরোপুরিভাবে সম্মত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরান আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শনে সম্মত হয়েছে এবং অবমুক্ত করা যে কোনো ইরানি সম্পদ শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার জন্য ব্যবহার করা হবে। এদিকে ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, জব্দকৃত $12 বিলিয়ন ছাড় করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হয়েছে। ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর অথবা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের দেশে ফেরাতে সম্মত হওয়ার কথা অস্বীকার করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের বেশ কয়েকটি খেলা আজ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ সময় রাত 11টায় পর্তুগাল উজবেকিস্তানের মোকাবেলা করবে। রাত 2টায় বোস্টনে ইংল্যান্ড ঘানার বিপক্ষে মাঠে নামবে। এছাড়া আগামীকাল ভোর 5টায় কানাডার টরন্টোতে পানামা ক্রোয়েশিয়ার এবং সকাল 8টায় মেক্সিকোতে কলম্বিয়া গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মুখোমুখি হবে। এদিকে গতকাল অনুষ্ঠিত খেলায় ফ্রান্স 3-0 গোলে ইরাককে, নরওয়ে 3-2 গোলে সেনেগালকে এবং আলজেরিয়া 2-1 গোলে জর্ডানকে পরাজিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ফিলাডেলফিয়ার গ্যালারি জুড়ে তখন ফরাসি সমর্থকদের নীল জোয়ার, মাঠের সেই উত্তাপ আরো বাড়িয়ে দিলেন কিলিয়ান এমবাপ্পে। গ্রুপ আই এর ম্যাচে ইরাকের রক্ষণভাগকে নাচিয়ে চোখ ধাঁধানো এক শটে ডেডলক ভাঙ্গেন এই ফরাসি ফরওয়ার্ড। পুরো ম্যাচেই একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল গেলবারের প্রথম রানার আপরা। শেষ পর্যন্ত ইরাককে 3-0 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে পূর্ণ 3 পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা, আর এর ফলে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। একই গ্রুপের অন্য ম্যাচে নিউজার্সিতে মেটলাইফ স্টেডিয়াম রূপ নিয়েছিল গোল উৎসবে। আফ্রিকান পরাশক্তি সেনেগালের বিপক্ষে কাঁপন ধরানো আক্রমণ চালায় নরওয়ে। আক্রমণ পাল্টা আক্রমণের ঠাসা রোমাঞ্চকর এই ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় সেনেগালকে 3-2 ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে নরওয়েজিয়ানরা। এদিকে দিনের অন্য ম্যাচে জর্ডানকে 2-1 গোলে হারিয়েছে আলজেরিয়া। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ।
0: সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর,

0: কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা শুরু। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর। টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, জানালেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। সুনির্দিষ্ট পরিকল্পনা ও নীতিগত সহায়তার মাধ্যমে দেশের রপ্তানি আয় $150 বিলিয়ন উন্নীত করা সম্ভব, বাণিজ্যমন্ত্রীর মন্তব্য। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিল্যান্স, বললেন শিক্ষামন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থায় কাটিয়ে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করল বাংলাদেশের জাহাজ এমভি বাংলা জয়যাত্রা। হরমুজ প্রণালী থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। জব্দকৃত ইরানের $12 বিলিয়ন ছাড়ের সিদ্ধান্ত। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 11টায় পর্তুগাল উজবেকিস্তানের এবং রাত 2টায় ইংল্যান্ড ঘানার মোকাবেলা করবে। খবর শেষ।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: ঢাকা FM 90.4
3: সারা দেশে
2: সবার সাথে।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। ঢাকা এফএম 90.4।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মাগার কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ ইট
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: ঢাকা FM 90.4
1: সারা দেশে
2: সবার সাথে।